কাশী রাজপুত্র প্রেরিত আভিচারিক অগ্নিমূর্তি প্রতিহত করে শ্রীকৃষ্ণ কাশী ক্ষেত্রক পঠাই দিয়েছেন। অভিচার যজ্ঞশালে পড়ি তাহা রাজপুত্র এবং ঋত্বিক মানুষ ধ্বংস করেছে, কাশী ক্ষেত্র বি ধ্বস্ত হয়েছে। শ্রী পরীক্ষিত গোকুলরে থিবা বলরামঙ্ক বিক্রম বিষয় জানিবাকু কৌতূহল প্রকাশ করেছেন। শ্রী সুকদেব দ্বিবিধ বানর বধ কথা কই হস্তিনা উৎপাটন কথার উপক্রম করুছন্তি।

0: अंकान्तरालेन ना पराजितम्। क्रिकेट क्रीडायां भारत अफगानिस्तान योर्मध्ये तृतीया अंतिमा च एक दिवसीय स्पर्धा अद्य अपराह्णे चेन्नई नगरस्य एमए चितंबरम क्रीडांगणे भविष्यति। अवधेयं यत् एषः द्वन्द्वः अपराह्णे सार्धैक वादनतः समारप्स्यते। इति वार्ताः।
1: শুনতে সংস্কৃত সম্বাদ রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লি কেন্দ্র আকাশবাণী সম্বলপুর বর্তমান শুণতু আজ আমার প্রসারিত হওয়া কতটি কার্যক্রম সম্পর্কিত সূচনা। আজ সকাল সাতটা বাজি দশ মিনিট শুনবে স্বাস্থ্য সূচনা, এতে শুনবে কেশ সমস্যা ও আয়ুর্বেদিক সমাধান। এ সম্পর্কে কবে ডাক্তার বিভূদত্ত প্রমোদ কুমার মিশ্র। সাতটা বাজি পঁয়ত্রিশ মিনিট শুনবে সম্বলপুরী সাহিত্য পত্রিকার কার্যক্রম সৃজনিকা, কবিতা পাঠ করবে দোলগোবিন্দ বিশি। সাতটা বাজি পঞ্চাবন মিনিটে শুনবে সুগম সঙ্গীত কণ্ঠশিল্পী সুশান্ত কুমার পাণি। আটটা বাজি তিরিশ মিনিট শুনবে সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী থবির সাহু, ধরণীধর পণ্ডা ও জিতেন্দ্র হরিপাল। আটটা বাজি পঁয়চাশ মিনিট শুনবে সুগম সঙ্গীত কণ্ঠশিল্পী শ্রীক্ষেত্র সুন্দর। আজ সকাল নটা বাজি নটায় শুনবে হিন্দি কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ। নটা বাজি তিরিশ মিনিটে সম্বলপুরের প্রসিদ্ধ দেবদেব মহাদেব ও পার্বতী দেবীঙ্কর বিবাহ উৎসব শীতলষষ্ঠী যাত্রার প্রত্যক্ষদর্শী ধারাবিবরণী প্রদান করবে বুথ নম্বর এক পীর বাবা ছকরু ডক্টর শ্যাম সুন্দর ধর, ডক্টর সুজিত কুমার স্প্রুসেট এবং ডক্টর মনোজ কুমার পণ্ডা, এবং বুথ নম্বর দুই গোলবজার ছকরু ডক্টর দ্বারিকানাথ নায়ক, ডক্টর গৌরীদাস প্রধান এবং ডক্টর শ্যাম ভৈ বিবরণী প্রদান করবে। আজ অপরাহ্ন দুইটা বাজি পঁয়চাশ মিনিট শুনবে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। তিনটায় শুনবে কিষান সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষান ভাষার বিশেষ কার্যক্রম মাকা পুপু জকা জকা। অপরাহ্ন তিনটা বাজি তিরিশ মিনিট শুনবে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। সন্ধ্যা পাঁচটা বাজি দুই মিনিট শুনবে লোকগীত কার্যক্রমে ভাগবত মেলা পরিবেশন করবে পুরুষোত্তম ডনসন এবং সাথী। পাঁচটা বাজি তিরিশ মিনিট শুনবে যুবাণী কার্যক্রম, এতে শুনবে স্বরলিপি শিব বিবাহ উপরে আধারিত বিশেষ কার্যক্রম। আজ অপরাহ্ন তিনটা বাজি পঞ্চাবন মিনিটে ভারতের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীঙ্ দ্বারা পশ্চিমবঙ্গের হুগলি জেলা তারকেশ্বরঠারে তেইশতম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কিস্তি বিতরণ কার্যক্রমের সিধা প্রসারণ রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র। সন্ধ্যা ছটা বাজি দশ মিনিট শুনবে সফটওয়্যার কার্যক্রম স্তুতি চিন্তামণি, এতে শুনবে ভাগ ষোহল আলেখ্য প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন, সঙ্গীত প্রভুদত্ত প্রধান। সাতটা বাজি তিরিশ মিনিট শুনবে প্রায়োজিত কার্যক্রম বর্ণানী। এতলা আজি আমার কেন্দ্র প্রসারিত হওয়া কতটি কার্যক্রম সম্পর্কিত সূচনা আকাশবাণী সম্বলপুর। বর্তমান শুনতু আঞ্চলিক সংবাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্র।

0: এ সম্পর্কে কইলেন ডাক্তার বিভুদত্ত প্রমোদ কুমার মিশ্র।
1: সংবাদ পড়ুছন্তি সত্যব্রত বেহুরা। ওড়িশার আজ 47,600 কোটি টাকার বিভিন্ন প্রকল্পর লোকার্পণ ও শিলান্যাস করবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গর হুগুড়ি আজ পিএম কিষান সম্মান নিধির 23তম কিস্তি প্রদান করবে প্রধানমন্ত্রী। নিট ইউজি পুনঃ পরীক্ষা স্বচ্ছ ও পারদর্শীভাবে পরিচালনা করা প্রস্তুত থিবা এনটিএর সূচনা। এবং ভারত ও আফগানিস্তান মধ্যে আজ চেন্নাই খেলা তৃতীয় দিনিকিয়া ক্রিকেট ম্যাচ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ময়ূরভঞ্জ জেলার রায়রঙ্গপুরঠারে 47,600 কোটি টাকার বিভিন্ন জনকল্যাণকারী প্রকল্পর লোকার্পণ তথা ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। এতে 25,000 কোটি টাকার কোইলা গ্যাসিফিকেশন প্রকল্প, 17,117 কোটি টাকার উন্নত বিদ্যুৎ শক্তি ভিত্তিভূমির শিলান্যাস, 811 কোটি টাকার রাস্তা ও সেতু আদির লোকার্পণ হব। প্রধানমন্ত্রী আজ পূর্বাহ্নে রায়রঙ্গপুরে পৌঁছিবা পরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পাহাড়পুর গ্রাম পরিদর্শন করে পবিত্র সান্তাড়ি জাহেরা এবং হো জাহেরা দক্ষতা কেন্দ্র ও পাহাড়পুর স্কুলে প্রার্থনা করবে। অপরাহ্নে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাজ্য সরকারঙ্ক 2 বর্ষ পূর্তি কার্যক্রমে যোগদে বিভিন্ন প্রকল্পর উদ্ঘাটন ও শিলান্যাস করবে। পরে প্রধানমন্ত্রী 2 দিনিয়া পশ্চিমবঙ্গ গস্তরে যাই আজ হুগুড়ি জেলার তারকেশ্বরঠারে পশ্চিমবঙ্গ দিবস পালন উৎসবরে যোগদেবে। সেঠারে প্রধানমন্ত্রী একাধিক বিকাশমূলক প্রকল্পর উদ্ঘাটন, রাষ্ট্র উদ্দেশ্যে সমর্পণ এবং শিলান্যাস করবে। শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পিএম কিষানর 23তম কিস্তি প্রদান করবে। এ অধীনে দেশব্যাপী 9,44,00,000 অধিক কৃষকঙ্ক ব্যাঙ্ক খাতা প্রত্যক্ষ লাভ হস্তান্তরণ জরিয়া 18,880 কোটি টাকার অধিক রাশি হস্তান্তর করা যাব। এব্যতীত পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ডিজিটাল কৃষি মিশন অংশভাবে এগ্রি স্টাক, জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা সমেত অনেক কেন্দ্রীয় কৃষি যোজনার শুভারম্ভ করবে। আসন্তাকালি প্রধানমন্ত্রী সকাল প্রায় 6:30 কলকাতাঠারে আয়োজিত 12th আন্তর্জাতিক যোগ দিবস উৎসবরে যোগদেবে। এই অবসরে শ্রী মোদী শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের স্বদেশী প্রযুক্তি নির্মিত 3টি নৌসেনা জাহাজ আইএনএস তুনাগিরি, সংশোধক এবং আগ্রেকু লোকার্পণ করবে। আসন্তাকালি হওয়াকু থিবা নিট ইউজি পুনঃ প্রবেশিকা পরীক্ষাকু স্বচ্ছ ও পারদর্শী ঢঙ্গরে করিবা লাগি সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হইতিবা জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ সূচনা দেইছি। দেশের 551টি শহরের এবং বিদেশে 14টি শহরের 22,00,000 ঊর্ধ্ব পরীক্ষার্থী নিট ইউজি পুনঃ প্রবেশিকা পরীক্ষা দেবে। পরীক্ষাকু সুচারুরূপে পরিচালনা করিবা লাগি 2,00,000 অধিক নিরীক্ষক, সংযোজক, পুলিশ ফোর্স এবং প্রশাসক মানঙ্কু নিয়োজিত করা যাইছি। এই পরীক্ষা লাগি সিসিটিভি মাধ্যমে নিরীক্ষণ সহ আধার আধারিত প্রমাণীকরণ, জিপিএস আধারিত যান ব্যবহার ভি অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করা যাইথিবা এনটিএ পক্ষরু কুহাযাইছি। বৃহত অনাদেয় ঋণ মামলাগুলির সমাধান প্রক্রিয়াকু নেই ব্যাংক, আসেট রিকনস্ট্রকশন কোম্পানি এবং ঋণ গ্রহীতাঙ্ক মধ্যে সলাসুতুরা রহিতিবা নেই সুপ্রিমকোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করিছন্তি। প্রধান বিচারপতি জষ্টিস সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনকু নেই গঠিত খণ্ডপীঠ কইছন্তি করদাতাঙ্কঠারু সংগৃহীত সাধারণ জনতাঙ্ক অর্থ ব্যাংক মাধ্যমে ঋণ আকারে প্রদান করা যাউথিবা বেলে এই বকেয়া আদায় পাই অনেক ক্ষেত্রে প্রভাবশালী পদক্ষেপ গ্রহণ করা যাও নাহি। জনসাধারণ কল্যাণ পাই ব্যয় হবাকু থিবা সরকারি অর্থর অপব্যবহারকু নেই সর্বোচ্চ ন্যায়ালয় চিন্তা ব্যক্ত করিছন্তি। সরকারি ক্ষেত্রর ব্যাঙ্কগুলিকর 1,537 কোটি টাকার ঋণক মাত্র 63,50,00,000 টাকার 2টি আসেট রিকনস্ট্রকশন কোম্পানি মাধ্যমে সমাধান করা যাইথিবা অভিযোগ সম্বলিত এক আবেদন উপরে শুনানি করে সর্বোচ্চ ন্যায়ালয় কেন্দ্র সরকার, ভারতীয় রিজর্ভ ব্যাঙ্ক এবং অন্য সম্পৃক্ত পক্ষকু নোটিশ জারি করেছেন। শুনানি সময়ের খণ্ডপীঠ আসেট রিকনস্ট্রকশন কোম্পানিগুলিকর কার্যপ্রণালীর সমীক্ষা আবশ্যক বলে কইছন্তি। আসেট রিকনস্ট্রকশন কোম্পানি হচ্ছে এক বিত্তীয় সংস্থা যা ব্যাঙ্ক এবং আর্থিক সংস্থাগুলিকর অনাদেয় ঋণক অধিগ্রহণ করে আদায় ব্যবস্থা করে।

0: আকাশবাণী সম্বলপুর হ্যালো অনুরোধ আজর এই কার্যক্রমকে আপন মান সমস্ত স্বাগত আমার ফোন নম্বর 0663241240 এবং 0663241231 রে আপন মানে ফোন করে আপনার অনুরোধর গীত শুনিপারে মু আজি আপন মানক সাথিরে অছি উপস্থাপক সূর্য পাণিগ্রাহী আকাশবাণী হ্যালো অনুরোধ আকাশবাণী হ্যালো অনুরোধ আকাশবাণী হ্যালো অনুরোধ নমস্কার নমস্কার
1: লোকনাথ সাহু ভালো ভালো কোয়া
0: আচ্ছা আচ্ছা লোকনাথ বাবু কোন কেন্দা আছন বাকি সব কেনা চালিছে কোন আচ্ছা আপন কানা গীত কেনটা শুনবার লাগি চাউছন আজি
1: আজি গীতটা দে দেবে আমার ইদা বেটা ফিল্ম রেবা
0: বেটা ফিল্ম
1: হুম
0: ঠিক আছে আও বাকি কোন কেনদা কেনদা
1: আও বাকি সব তো আমার
0: সবে কেনদা আছেন ঘরে সবে কেনদা আছেন
1: কামাইলে
0: ঘরে সবে কেনদা আছেন
1: ঘরে সবে ভালো আছেন আমার বড় পরিবার 12 13 জন আছো
0: আচ্ছা আচ্ছা বলে কেন গীত শুনবে বেটা বেটা সিনেমার
1: বেটা তো যেন জেন গীতটি হতে দিবে
0: আচ্ছা ঠিক আছে
1: হ্যাঁ
0: হ্যাঁ আর বাকি ষষ্ঠী দেখি না আসি
1: ষষ্ঠী আমি বরপালি দেখি যাসু
0: বরপালি দেখি যাসন যাইতিলে
1: তাই আজি যে মইটা লমেন লমেন নিলে মজা লাগছি
0: আহা লমেন বেলে ভাল লাগছি নাই
1: হ্যাঁ এটা সব প্রোগ্রাম আছে কালি মিথিলা যে কালি উমা আসি দিলে
0: আচ্ছা আচ্ছা উমার অর্কেস্ট্রা ছিলা
1: কালি উমার অর্কেস্ট্রা ছিলা
0: ওহো আজি কানা প্রোগ্রাম
1: আজি প্রোগ্রাম মানে ও সব হইছি বল বল হইছে
0: আচ্ছা
1: আচ্ছা কানা আলাদা নি জানি
0: আচ্ছা হ্যাঁ ঠিক আছে আপনকার মন পছন্দর গীতটা শুনুন হ্যাঁ
1: হ্যাঁ সবুত্র কাঙ্গ ডেডিকেট
0: কাকা কে ডেডিকেট করবে
1: ডেডিকেটই করমা
0: হ্যাঁ
1: মোর মিত লোকনাথ প্রধান
0: আচ্ছা মিত হ্যাঁ
1: মোর অরেশুয়া সুবল কুমার সাহু চৈতন্য পটেল
0: হ্যাঁ
1: আমার করম সানি সাহু
0: আচ্ছা
1: আও আমার করম সানি সাহু চৈতন্য পটেল সেবারাম মেহের রাধাকান্ত ভাই ভক্তচরণ ভাই অশ্বিনী সাহু নারায়ণ প্রধান মুরলী মেহের
0: আচ্ছা
1: নারায়ণ বাগ চিত্রসেন সবর মনোজ পটেল নাগু পাত্র নারায়ণ মেহের হরেশ পড়ুয়া পঞ্চানন পঞ্চবিহার
0: সবুত্র বড়িয়া কথা কানে জানছন আপন মানকর ভিতরে যেন সম্পর্ক ডে শ্রোতা মানকর ভিতরে হেটা মতে বহুত বড়িয়া লাগছি
1: আর মুনা পন্ডা আছন নিরাকার রণা আছন প্রশান্ত আছে বহু বি আছন রোহিণী মেহের বি আছন
0: ওহো
1: ডেডিকেটে
0: হ্যাঁ ঠিক আছে আজি আমার কার্যক্রম দি শামিল হবার লাগি আপনাকে বহুত বহুত ধন্যবাদ
1: হ্যাঁ হ্যাঁ জোয়ার জোয়ার
0: নমস্কার নমস্কার শুনুন আপনকার মন পছন্দর গীতটা

0: আকাশবাণী, হ্যালো, অনুরোধ।
1: নমস্কার আজ্ঞা।
0: নমস্কার নমস্কার, কে কহুলে স্যার?
1: লোককলা গাঁ কুমারী নো প্রশান্ত কুমার খমারী কৌছন।
0: প্রশান্ত খমারী আজ্ঞা কৌছন। আচ্ছা, কেনতা আছেন?
1: ভালো আছে আজ্ঞা।
0: আর ষষ্ঠীর মাহল আপন আপনকর তো হেড়ে সম্বলপুর কি বিজয়পুর?
1: বরপালি আজ্ঞা।
0: ও বরপালি, সরি,
1: বরপালিটা
0: আপনার পাখে না কুমারী? হ্যাঁ
1: হ্যাঁ।
0: বেলে বাকি সব যাইলে দেখি কেবে বিয়া দিন কি? আচ্ছা, বিয়া বিয়া দিন বেলে এন অর্কেস্ট্রা বহুত আছে কেজি?
1: অর্কেস্ট্রা হোলা সে মর কীর্তন হোলা।
0: আচ্ছা,
1: আশিষ কুমার,
0: আশিষ কুমার হয়েছিল,
1: উমা ব্রটা হোলা কালি পরদিন বারটা।
0: আচ্ছা, বলে গীত কেন গীত শুনবে আইয়া আজি?
1: আজি দেবে খুদগর জরা দেবে দিল বেহলতা হে মেরা আপকে আ জানে সে।
0: আচ্ছা, আও কাকে ডেডিকেট করুছন?
1: ডেডিকেট তো করমা আমার বহুত শ্রোতা আছেন। বর্তমান তো জাস্ট আগর করতিলে আইয়া আমার মহলা কোটার রবীন্দ্র আইয়া। তাকর বহু আছেন, তাহলে রোহিণী মেহের। তারপরে

0: আমি 2024 শীতল ষষ্ঠী যাত্রা শোভাযাত্রার দ্বিতীয় পর্যায়ে বর্তমান সুদ্ধা আরম্ভ হয়ে না, আউ কিছু সময় পরে শোভাযাত্রা আরম্ভ হব। তা পূর্বরু শিব পার্বতীঙ্কর বিবাহ প্রসঙ্গকে নেই শীতল ষষ্ঠী যাত্রার পরিকল্পনা কিপরি করা যাইছি তার কেবল সম্যক সূচনা দেবি। প্রথমে দক্ষ রাজাঙ্কর জ্যেষ্ঠ কন্যা সতীঙ্কু বিবাহ করেছিলে দেবদেব মহাদেব। দক্ষ থরে গোটি বড় যজ্ঞ কলে, সেই যজ্ঞরে দেবতা ঋষি রাজা মহারাজা এ সমস্ত নিমন্ত্রণ কলে, কিন্তু বড় জ্বাইঁ ও বড় ঝিও সতীঙ্কু যজ্ঞকে আসবাপাই নিমন্ত্রণ দেলে নাহি। নিজ ভৌণী মানে বিমানরে বসি যেতেবেলে যজ্ঞ দেখিবাকু পিতাঙ্ক ঘরকু গলে সতী আউ থয় ধরি রহি পারিলে নাহি। যজ্ঞকু যাওয়া নিজ স্বামী শিবঙ্কু অনুরোধ কলে, শিব বারণ করিবা সত্ত্বে সতী মানিলে নাহি যজ্ঞ দেখিবা পাই গলে। সেঠারে দক্ষতাঙ্কু ঘোর অপমান কলে ও তঙ্ক স্বামীঙ্কু নানা কটু বাক্য কহিবাকু লাগিলে। এহা শুনি সতী সহ্য করি পারিলে নাহি, যজ্ঞ কুণ্ডরে ঝাস দেলে। শিব সতী বিরহরে ক্রোধান্বিত হয়ে দক্ষ যজ্ঞ ধ্বংস কলে ও হিমবন্ত শিখরে বসি যোগ সাধন কলে। পরজন্মরে সতী পর্বতরাজঙ্ক পত্নী মেনাগর্ভরে 10 বর্ষ রহি পুঁ জন্ম হলে, তাঙ্ক নাম পার্বতী হেলা। সে ক্রমে বড় হয়ে যৌবনরে পদার্পণ কলে ও শিবঙ্ক পতি রূপে পাইবা পাই আরাধনা কলে, কিন্তু শিব ও বিবাহ হওয়া ইচ্ছা কলে না। ফলরে পার্বতী ঘোর তপস্যা কলে। এই সময় তারকাসুর নামক গোটিয়ে দৈত্য ব্রহ্মাঙ্ক ঠারু বর পাই স্বর্গপুর ছারখার করেদেলা। তার মৃত্যু হব কেবল শিবঙ্ক ঔরস জাত পুত্র দ্বারা। তেণু দেবতা মানে শিবঙ্কর তপভঙ্গ করে শিব পার্বতীঙ্ক মিলন করাইবা চেষ্টা কলে ও তপভঙ্গ পাই কামদেবঙ্কু নিয়োগ কলে। শিব তৃতীয় নয়নর ক্রোধাগ্নিরে কামদেবঙ্কু ভস্ম করিদেলে। এহা দেখি পার্বতী হতাশ হয়ে পড়লে। এহার এক সুন্দর বর্ণনা রয়েছে কালিদাসঙ্ক কুমার সম্ভবর পঞ্চম সর্গরে। তথা সমক্ষম দহতা মনোভবম পিনাকি না ভগ্ন মনোরথা সতী নিনিন্দ্য রূপম হৃদয়েন পার্বতী প্রিয়েষু সৌভাগ্য ফলাই চারুতা। শিবঙ্কু পাইবা পাই পার্বতী কঠোর তপস্যা আরম্ভ করিদেলে। পার্বতীঙ্কর তপস্যারে শিব সন্তুষ্ট হলে ও শিবঙ্কর সম্মতিরে শিব পার্বতীঙ্কর বিবাহ স্থির হেলা। শুভলগ্নরে জ্যেষ্ঠ শুক্লপক্ষ পঞ্চমী গুরুবার পার্বতীঙ্কর বিবাহ হেলা ভগবান শিবঙ্ক সঙ্গে হিমবন্তঙ্ক গৃহরে। এই বিষয়বস্তুকে নিয়ে জ্যেষ্ঠ মাসরে শীতল ষষ্ঠী যাত্রা হুয়ে। সম্বলপুর শীতল ষষ্ঠী যাত্রা সারা ওড়িশার প্রসিদ্ধ অটে। এই যাত্রা শহ শহ বর্ষর সম্বলপুরের পালিত হয়ে আসুছি। সম্বলপুরের খরা মাসরে গ্রীষ্মর প্রচণ্ডতা অসহ্য অটে। সেই গ্রীষ্মর প্রচণ্ডতার উত্তরাইবা উদ্দেশ্যে রুদ্ররূপী শিবঙ্কু প্রসন্ন করা বোধহয় শীতল ষষ্ঠী যাত্রার উৎপত্তি হয়েছে। এই পৌরাণিক বিষয়বস্তুকে নিয়ে সম্বলপুরের শীতল ষষ্ঠী যাত্রার আরম্ভ হয়েছিল দীর্ঘ 400 বর্ষ পূর্বরু। এবং বর্তমান সুদ্ধা এই 400 বর্ষ ভিতরে অনেক পরিবর্তন হয়ে যাইছে শীতল ষষ্ঠী যাত্রার। এবং বর্তমান সুদ্ধা শোভাযাত্রা আরম্ভ হয়ে না, আউ অল্প ক্ষণ পরে শোভাযাত্রা আরম্ভ হব। কিছু সময় বিরাম দিয়া যাইছে কলাকার মানুষ এবং বর্তমান যাত্রা বর্তমান সুদ্ধা আরম্ভ হয়ে না এবং জনগহলি মধ্যে হয়ে না। সেই যুগল মূর্তি দর্শন করা পাই শিব পার্বতীঙ্কর সে অপূর্ব দৃশ্যকু দর্শন করা পাই এবং পুণ্য লাভ করা পাই শ্রদ্ধালু ভক্ত মানকর ধীরে ধীরে জনসমাগম এ রাজরাস্তারে বর্তমান পরবর্তী ধারা বিবরণী প্রদান করা পাই মোর সাথী উদ্ঘোষক মনোজ কুমার পণ্ডঙ্কু মাইক প্রদান করুছি।
1: ধন্যবাদ ডক্টর শ্যামসুন্দর ধর স্যার। ওম নমঃ শিবায় চ নমঃ শিবায় নমঃ শিবাভ্যাম নবযৌবনাভ্যাম পরস্পরালিঙ্গিত বিগ্রহাভ্যাম নগেন্দ্রকন্যা বৃষকেতনাভ্যাম নমো নমঃ শঙ্কর পার্বতীভ্যাম নমঃ শিবাভ্যাম নবযৌবনাভ্যাম পরস্পরলিঙ্গিত বিগ্রহাভ্যাম নগেন্দ্রকন্যা বৃষকেতনাভ্যাম নমো নম শঙ্কর পার্বতীভ্যাম। পবিত্র শিববিবাহর মধুর মুহূর্তরে ସମସ୍ତଙ୍କୁ ଅନେକ ଅନେକ ଶୁଭେଚ୍ଛା ଓ ଅଭିନନ୍ଦନ। ଆଜି ଶିବ ବିବାହର ପରବର୍ତ୍ତୀ ଯେଉଁ ଶୋଭାଯାତ୍ରାର ଦିନ, ଏଇ ପବିତ୍ର ପାର୍ବଣର ଏଇ ମୁହୂର୍ତ୍ତରେ ଆପଣମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ସ୍ୱାଗତ।

0: অজস্র অভিনন্দন এবং শুভেচ্ছা জনাইবা সহিত শিব বিবাহ বিবাহ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী আপনার সম্মুখে রাখুছি। ভগবান শঙ্কর ও মা পার্বতী, উমা মহেশ্বর, হর গৌরী, হর পার্বতী, এ উভয়ঙ্কর মিলন হচ্ছে পবিত্র শিব বিবাহ। উমা মহেশ্বরাভ্যাম নমঃ, উমা মহেশ্বরাভ্যাম নমঃ, যে যতি, যে সঞ্জত, যে তপস্বী, যে মহাযোগী, সে বিবাহ বলি কর্মক পালন করছেন, এ শিব বিবাহ বাস্তব তত্ত্ব কণ, সেই তত্ত্ব ভিতরক আমি টিকিয়ে পশিবা। উমা মহেশ্বরাভ্যাম নমঃ, সে বিবাহ বলি কর্মক পালন করছেন, এ শিব বিবাহ বাস্তব তত্ত্ব হচ্ছে শক্তানম শক্তি মিলনম সংঘ শীত শিব শিবোদ্বাহ, সঙ্গ শিব শিবোদ্বাহ, তপস্যা বরিবসয়ো, বিরাগ ভক্তির বৈরাগ্য ভক্তির মিলন হচ্ছে শিব পার্বতীঙ্কর মিলন। শিব হলে বৈরাগ্যর, শক্তি ও অনাশক্তির মিলন। সেই শিব যে বৈরাগ্য এবং শক্তি হচ্ছে ভক্তি, এবং এই উভয়ের মিলন হচ্ছে শিব পার্বতীঙ্কর মিলন। আজি সে বিবাহ উৎসব অনুষ্ঠিত হয়ে সারিছি। শিব হলে বৈরাগ্যর, শক্তি ও অনাশক্তির মিলন, মা পার্বতী শক্তি, শিব হলে অনাশক্তির প্রতীক। তপস্যা ও বরিবসায়র মিলন, তপস্যা বরিবসায় কহিলে সেবা, এ উভয়ের মিলন হচ্ছে শিব পার্বতীঙ্কর মিলন। কুমার সম্ভব রে কুহাযাইছি, মা পার্বতী দেবদেব মহাদেবঙ্ক তপস্যা কু আপণাইছেন, তপস্যার আধার মূর্তি হচ্ছেন ভগবান শঙ্কর। তপোর্ফি দুষ্প্রাপ্যমপি গিরিশ সাযুজ্য পদবে, গিরিশ সাযুজ্য পদবে, তপস্যা ও সেবার শঙ্কর মিলন্তি। শঙ্কর কেবল মিলন্তি তপস্যা এবং সাধনা এবং সেবারে। সে শিব পার্বতীঙ্কর আজি সেই সেবা এবং সে তপস্যা ফলরে সতীঙ্কর যে প্রাপ্য হয়েছেন, তার বিবাহ উৎসব এটি অনুষ্ঠিত হচ্ছে, অনুষ্ঠিত হয়ে সারিছি। এবং এ পর্যন্ত আমার এটি লোক যাত্রা আরম্ভ হয়ে নাই, পরবর্তী আমি যেতবে যাত্রা আরম্ভ হয়ে যাব, কিছু মেঢ় আমটু আগু পড়িয়েছেন, এবং যেতবে আরম্ভ হয়ে যাব লোক মানবে ভিড় ধীরে ধীরে বড়ুচি। মু পরবর্তী সূচনা পুড়ি আপনার দেব। মু সাথী উদ্ঘোষক ডক্টর সুজিত পুষেট কু বর্তমান মাইক্রোফোন দৌছি।
1: শিবোহম শিবোহম, মুহি শিব মুহি শিব, এই এই উদ্ঘোষণা আমার সমস্ত প্রেরিত করে আসিছি, এবং এই উদ্ঘোষণা কু হি নেই গ্রি শীতলষষ্ঠীর পরিকল্পনা, এবং এই রুদ্রর তাপরে যে শীতলতা পাইবা পাই মানিষ সমাজ আজি আকুল, সে তাকু নেই গ্রি তার লৌকিক পরম্পরা হচ্ছে শীতলষষ্ঠী, এবং সেই শীতলষষ্ঠী সম্বলপুর সহর এবং মুখরিত সমগ্র মানিষ সমাজ এবে আতুর হয়ে অনেছি প্রভু শিব এবং মাতা পার্বতীঙ্কর আশীর্বাদ লাভ করিবা পাই। জ্যেষ্ঠ মাসর শুক্লপক্ষ এবং তার আজি ষষ্ঠী দিন, গতকালি পঞ্চমী, এবং এইথরে সেই মহার্গ বেলা, এবং শিব এবং পার্বতীঙ্কর যে লৌকিক পরম্পরার বিবাহ হয়েছি, এবং সেই বিবাহ পরে যুগল মূর্তিঙ্কু দর্শন করিবা পাই, যুগল মূর্তিঙ্কর আশীর্বাদ প্রাপ্ত হওয়া পাই সমগ্র মানিষ সমাজ এবে উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করিছে যুগল মূর্তিঙ্কু পাইবা পাই। আজি সম্বলপুর শহর আনন্দর বাতাবরণ এবং সমস্ত মধ্যে গোটে উৎকণ্ঠা যে যুগল মূর্তি আসবে এবং সমস্ত আশীর্বাদ প্রদান করবে এবং বাতাবরণের শীতলতা আসব। এর যে তত্ত্বটি অছি, তত্ত্বটি হল যে প্রকৃতি এবং পুরুষ মধ্যে যে মিলনটি হব সেইটা হি সৃষ্টির আধার, এবং সৃষ্টির আধারে শিব রহবে এবং মাতা পার্বতী রহবে, যে হল শক্তির প্রতীক। এবং আম ভারতীয় তত্ত্বরে কুহাযাইছি যে আমি সমস্তে জনে জনে হলু ব্রহ্ম এবং ব্রহ্মর অংশ, তেণু শঙ্করাচার্যঙ্কর সে উদ্ঘোষণা যে শিবহম শিব মুহি শিব মুহি শিব, মানে মানুষ চাহুচি ভগবানঙ্ক সহিত আত্মস্থ হওয়া এবং ভগবানঙ্ক পাই নিজক মিশাই দেওয়া পাই। তেণু এই যে অলৌকিক পরম্পরা এইটা হল শীতলষষ্ঠী, এগুলো সাংস্কৃতিক পর্ব নুহ, কেবল গোটে আধ্যাত্মিক যাত্রা নুহ, কেবল গোটে ধার্মিক পরম্পরার গোটে পরম্পরার গোটে পর্ব নুহ, বরং গোটে উচ্চতর চেতনাকু মানিষ সমাজকু নেই যাওয়া পাই যে অভিপ্সা তার গোটে সাংস্কৃতিক রূপ। ତେଣୁ ଆଜି ଯେତେବେଳେ ମଣିଷ ସମାଜ ଖୋଜୁଛି ଯେ ସମଗ୍ର ପୃଥିବୀରେ କେମିତି ଶାନ୍ତି ବିରାଜମାନ କରୁ, ସମଗ୍ର ପରିବେଶରେ କେମିତି ଶୀତଳତା ଆସୁ, ଏବଂ ଏହି କଥାକୁ ନେଇ ଶୀତଳ ଷଷ୍ଠୀର ପରିକଳ୍ପନା ଏବଂ ଯେଉଁ ଐତିହାସିକ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ସମ୍ବଲପୁର ସହରରେ ହୋଇଥିଲା, ଆଜି ବିଶ୍ୱରେ ପ୍ରସିଦ୍ଧ ହୋଇଛି ତାର ଯେଉଁ ଉଚ୍ଚତର ଚେତନା ପାଇଁ ଆଜି ଆମେ ସମସ୍ତେ ଦେଖିପାରୁଛୁ। ଆମ ସାମ୍ନାରେ ଏବେ ଯାତ୍ରାର ଅୟମାରମ୍ଭ ହୋଇଛି ଏବଂ ମଣିଷ ସମାଜ ଏବଂ ସମଗ୍ର ସମ୍ବଲପୁର ସହର ଚଳଚଞ୍ଚଳ ହୋଇ ଉଠୁଛି ଯେ ଯୁଗଳ ମୂର୍ତ୍ତିଙ୍କର ଦର୍ଶନ କରିବା ପାଇଁ। ଏବଂ ଯୁଗଳ ମୂର୍ତ୍ତି ହେଲେ ଯେ ଭଗବାନ ଶିବ ଏବଂ ମାତା ପାର୍ବତୀଙ୍କର ଯେଉଁ ଅଲୌକିକ ମିଳନ ହୋଇଛି, ବିବାହ ହୋଇଛି ଏବଂ ତା ଲୋକନୀତିରେ ସମ୍ପନ୍ନ ହୋଇଛି, ଯେଉଁ ଲୋକନୀତି ଆଧ୍ୟାତ୍ମିକତା ଏବଂ ସବୁଥିରୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିଷୟ ହେଲା ଲୋକ ସଂସ୍କୃତିର ଯେଉଁ ମହାସମନ୍ୱୟ ସମ୍ବଲପୁର ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଦେଖିବାକୁ ମିଳେ, ଏହା ସମଗ୍ର ପୃଥିବୀରେ ଅନନ୍ୟ। ଏବଂ ଆଜି ସମଗ୍ର ପୃଥିବୀରେ ଯେତେବେଳେ ସଂସ୍କୃତିକୁ ନେଇକି ଆଲୋଚନା ହେଉଛି, ସଂସ୍କୃତିକୁ ନେଇକରି ଆମର ପରିଚୟ, ସଂସ୍କୃତିକୁ ନେଇକରି ଆମର ଅସ୍ମିତା ସୃଷ୍ଟି ହୋଇଛି, ଏଇଥିରେ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ସବୁଥିରେ ଅଗ୍ରଗଣ୍ୟ। ଏଇଟା ହେଉଛି ଭାରତୀୟ ସମାଜର ଗୋଟିଏ ବିଭବ ଏବଂ ଏହାର ଗୋଟିଏ ଅମୃତ ସାଂସ୍କୃତିକ ବିଭବ। ଏବଂ ଯେଉଁ ଅମୃତ ସାଂସ୍କୃତିକ ବିଭବ ଆଜି ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ଏବଂ ଆଜି ତାର 400 ବର୍ଷ ପୂର୍ବରୁ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ସମ୍ବଲପୁର ସହରରେ, ଯେ ତାର ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା ଲୋକଙ୍କର କଲ୍ୟାଣ ପାଇଁ ବିଭୁଙ୍କ ଆରାଧନା। ଏବଂ ଆଜି ସେଇ ବିଭୁ ଯିଏ ସ୍ୱରୂପ ନେଇଛନ୍ତି ଶିବଙ୍କ ହିସାବରେ ଏବଂ ମାତା ପାର୍ବତୀଙ୍କ ହିସାବରେ, ସେମାନେ ଯୁଗଳ ହୋଇକରି ଆଜି ସମଗ୍ର ସହରରେ ପରିଭ୍ରମଣ କରିବେ ଏବଂ ଶିବ ହୋଇଯିବେ ଲୋକନାଥ, ଏବଂ ଲୋକମାନେ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି ତାଙ୍କର ନାଥ ଶ୍ରୀ ମହାଦେବ, ଯିଏ ହେଉଛନ୍ତି ସେ ଲୋକନାଥ, ଏବଂ ସମସ୍ତଙ୍କର ସେ କଲ୍ୟାଣକାରୀ ଆଶୀର୍ବାଦ ପ୍ରଦାନ କରିବେ। ତେଣୁ ଆମ ସଂସ୍କୃତିରେ ସେଇଟା ରହିଛି ଯେ ଏଇଟା ହେଲା ଗୋଟେ ଗଣପର୍ବ ଏବଂ ଲୋକଙ୍କର ପର୍ବ, ଏବଂ ସେ ହେବେ ଲୋକନାଥ, ଏବଂ ଲୋକଙ୍କର କଲ୍ୟାଣ ପାଇଁ ସେ ଆଜି ରାଜରାସ୍ତାରେ ଆସିବେ ଏବଂ ସମସ୍ତଙ୍କୁ କଲ୍ୟାଣ ପ୍ରଦାନ କରିବେ। ତେଣୁ ଆଜି ଯେତେବେଳେ ଆମେ ସଂସ୍କୃତିର ସହର ସମ୍ବଲପୁରରେ ଶୀତଳ ଷଷ୍ଠୀର ଆଲୋଚନା କରୁଛୁ, ଆମେ ଭାରତୀୟ ତତ୍ତ୍ୱ ପରମ୍ପରା କିମ୍ବା ଭାରତୀୟ ଜ୍ଞାନ ପରମ୍ପରା କିମ୍ବା ଭାରତୀୟ ଆଧ୍ୟାତ୍ମିକ ଇତିହାସର ମଧ୍ୟ ସେ ପୃଷ୍ଠାକୁ ଉନ୍ମୋଚନ କରୁଛୁ। ଯେତେବେଳେ କୁହାଯାଏ ଯେ ଆମ ଭାରତୀୟ ସଂସ୍କୃତିରେ ସଦାବେଳେ କୁହାଯାଇଛି ଯେ ମଣିଷର ସୃଷ୍ଟି ସେ ବ୍ରହ୍ମର ସୃଷ୍ଟି ଏବଂ ବ୍ରହ୍ମରେ ସେ ମଧ୍ୟ ଲୀନ ହେବ, କିନ୍ତୁ ସେ ବ୍ରହ୍ମକୁ ବେଳେବେଳେ ଆମେ ମୂର୍ତ୍ତି ଆକାରରେ ଦେଖୁ ଏବଂ ବେଳେବେଳେ ତାକୁ ଆମେ ନିର୍ଗୁଣ ଭାବରେ ମଧ୍ୟ ଦେଖୁ ଏବଂ ତାଙ୍କର ନିରାକାର ଭାବ ମଧ୍ୟ ଆମେ ଦେଖୁ। ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ସମୟର ପ୍ରତ୍ୟକ୍ଷ ଭବିଷ୍ୟତ ଧାରା ବିବରଣୀ ପାଇଁ ଆମେ ଗୋଲବଜାରସ୍ଥିତ ବୁଥକୁ ନେଇଯାଉଛୁ। ଏହି ବିଜ୍ଞାପନ ପରେ ଆପଣମାନେ ପ୍ରତ୍ୟକ୍ଷଦର୍ଶୀ ଧାରା ବିବରଣୀ ଶୁଣିପାରିବେ।
2: ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍,
3: ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍ ସାମାଜିକ ଉତ୍ତରଦାୟିତ୍ୱ ପ୍ରତି ସଦା ସର୍ବଦା ସଚେତନ। ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍ ଭାରତର ପ୍ରମୁଖ କୋଇଲା ଖନନ କମ୍ପାନୀ ଏବଂ ସମାଜର ଦୁର୍ବଳ ଶ୍ରେଣୀର ଲୋକଙ୍କ ଉନ୍ନତି ନିମନ୍ତେ ଅହରହ କାର୍ଯ୍ୟରତ। ଶିକ୍ଷା, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ତଥା କ୍ରୀଡ଼ାର ବିକାଶ ସହିତ ପରିବେଶ ପ୍ରତି ମଧ୍ୟ ସଦା ସର୍ବଦା ଜାଗ୍ରତ ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍
2: ଦେଶର ସାମଗ୍ରିକ ବିକାଶରେ ନିଜର ମହତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ନିଭାଇବାରେ ପ୍ରତିଶ୍ରୁତିବଦ୍ଧ ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍।
3: ପରିବେଶ ପ୍ରଦୂଷଣକୁ ରୋକିବା ଦିଗରେ ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍ ସଦା ସର୍ବଦା କାର୍ଯ୍ୟରତ।
2: କୋଇଲା ଉତ୍ପାଦନର ପ୍ରତ୍ୟେକ ପର୍ଯ୍ୟାୟରେ ପାରିପାର୍ଶ୍ୱିକ ପରିବେଶର ଯେପରି କ୍ଷତି ନ ହେବ ତଥା ପରିବେଶ ପ୍ରଦୂଷିତ ନ ହେବ, ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍ ସେଥିପାଇଁ ସର୍ବଦା ଚେଷ୍ଟିତ।
3: ଆମର ପରବର୍ତ୍ତୀ ପିଢ଼ି ପାଇଁ ଏକ ସୁସ୍ଥ ପରିବେଶ ସମ୍ପନ୍ନ ପୃଥିବୀ ଛାଡ଼ିଯିବା MCLର ଲକ୍ଷ୍ୟ, ଆଉ ଏ ଦିଗରେ ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍ର ସମସ୍ତ କର୍ମଚାରୀ ସତତ ଚେଷ୍ଟିତ।
2: ପରିବେଶର ପ୍ରକୃତ ବନ୍ଧୁ ମହାନଦୀ କୋଲଫିଲ୍ଡ ଲିମିଟେଡ୍।
4: କୁହାଯାଏ ସମ୍ବଲପୁରର ଶୀତଳଷଷ୍ଠୀ ପରମ୍ପରାର ଇତିହାସ ପ୍ରାୟ 450-450 ବର୍ଷ ପୁରାଣର। ବାଲିବନ୍ଧା ସ୍ଥିତ ସୋମନାଥ ମନ୍ଦିରରୁ ଏହା ଆରମ୍ଭ ହୋଇଥିଲା, ପରେ ପରେ ନନ୍ଦପଡ଼ାର ବାଲୁକେଶ୍ୱର ମନ୍ଦିର ଏବଂ ଝାଡ଼ୁଆପଡ଼ାର ଶ୍ରୀଲୋକନାଥ ବାବାଙ୍କର ମନ୍ଦିରରେ ସ୍ୱେଚ୍ଛାସେବୀମାନେ ଏହାକୁ ଆୟୋଜନ କରିଥିଲେ। ଚଳିତ ବର୍ଷ ଏହା ସମ୍ପ୍ରସାରିତ ହୋଇ ପ୍ରାୟତଃ 22ଟି ଶିବ ମନ୍ଦିରର ମନ୍ଦିରର ସ୍ୱେଚ୍ଛାସେବୀମାନେ ଚଳିତ ବର୍ଷ ଶିବ ପାର୍ବତୀ ବିବାହ ଆୟୋଜନ କରିଛନ୍ତି। ଏହା କମ୍ ବଡ଼ କଥା ନୁହେଁ, ସମଗ୍ର ଭାରତବର୍ଷରେ ଶିବ ପାର୍ବତୀ ବିବାହ ଉତ୍ସବକୁ ଏତେ ଆକର୍ଷଣୀୟ, ଏତେ ଭବ୍ୟ

0: তার ক্ষীর হরণ করি জীবন শোষিলে সেই ঝাঙ্কি কু দেখুছু আউটিকি আগকু আমকু দেখা যাউছি হাতি ঝাঙ্কি এবং তা আগকু দেখা যাউছি এক কার্টুন ঝাঙ্কি কার্টুন থারু আরম্ভ করি নৃসিংহ ভগবানকু দেখেই পুতনা বধ দেখেই মোবাইল ফোনরে বিশ্বরূপকু বিশ্ববাসীঙ্কু ষষ্ঠী দেখাইবার এই যে বিরাট পরিকল্পনা সম্বলপুর মাটিরে স্বেচ্ছাসেবী মানে করুছন্তি এহা মাধ্যমরে কইছন্তি যে আমে সম্বলপুর মাটিরে ষষ্ঠী কথা কহিলা বেলে পুরাণ কথা কহু ইতিহাস কথা কহু বিজ্ঞান কথা কহু লোককলা কথা কহু এ মাটির কথা কহু মহিমার কথা কহু বলিয়ার সিংহ কথা কহু বলভদ্র দেবঙ্কর কথা কহু এবং এই মাটি যেভাবে চিরকাল পাই সংস্কৃতিকু সম্মান দেই জানে পুরাণকু সম্মান দেই জানে পরম্পরাকু সম্মান দেই জানে ইতিহাসকু সম্মান দেই জানে পূর্বজমানকু সম্মান দেই জানে সেই কথা কহু এভাবে কথা কহিবা পাই যে যাত্রা আয়োজিত হুয়ে সেই যাত্রা ধীরে ধীরে এক প্রবাহ রূপ ঘেনিবাকু লাগিলাণি লোক মানে ধীরে ধীরে গহলি করিবাকু আরম্ভ কলেনি স্বেচ্ছাসেবী মানে আরক্ষী বাহিনী মানে কলাকার মানে নিজ নিজ রথ পাখক যাই নিজ নিজ পজিশন নেওয়া আরম্ভ কলে আমি আশা করুছু পাগ মধ্যে আমি সেতে বেশি কাটব না টিকিয়ে টিকিয়ে পবন বহুছি পতাকা গুড়িক টিকিয়ে টিকিয়ে দোহলুছি আমি আশা লাগুছি আজির দিনটি এইভাবে ভাবে এক মধুর সুশীতল পরিবেশ দেব যে পরিবেশ ভিতরে 2026 শীতলষষ্ঠী যাত্রা ঝাড়ুয়াপড়া শ্রী শ্রী লোকনাথ বাবাঙ্ক মাতা পার্বতীঙ্ক সহ মন্দির লেউটাণি যাত্রা সমগ্র ভারতবর্ষর আসিথিবা কলাকার মানঙ্কর যাত্রা সুদীর্ঘ অঞ্চলর আসিথিবা দর্শনার্থী মানঙ্কর যাত্রা অতি সুন্দর ভাবে এই মাটিরে অভিনীত হব এবং এই মাটিরে অভিনয় হেউথিবার কথা আপন মানঙ্কু আমে সুন্দর ভাবে জনাইবু আমে ঝাড়ুয়াপড়ার কথা কহুথিলা বেলে মুদিপড়াকে অপেক্ষা করেছিলা বেড়ে বর্তমান আপনার নিয়ে যাচ্ছু পীর বাবা বুধ নম্বর এককু নন্দপড়া এবং বরাড় বালুঙ্কেশ্বর বাবাঙ্ক মন্দির লেউটানি যাত্রার কথা কহবা কিন্তু এই বিজ্ঞাপন বিরতি পরে আপনার শুনেপারে প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী
1: মহানদী কোলফিল্ডস লিমিটেড সামাজিক উত্তরদায়িত্ব প্রতি সদা সর্বদা সচেতন মহানদী কোলফিল্ডস লিমিটেড ভারতর প্রমুখ কয়লা খনন কোম্পানি এবং সমাজের দুর্বল শ্রেণীর লোকঙ্ক উন্নতি নিমন্তে অহরহ কার্যরত শিক্ষা স্বাস্থ্য তথা ক্রীড়ার বিকাশ সহিত পরিবেশ প্রতি মধ্যে সদা সর্বদা জাগ্রত মহানদী কোলফিল্ডস লিমিটেড
2: দেশের সামগ্রিক বিকাশে নিজের মহত্বপূর্ণ ভূমিকা নিভাইবার প্রতিশ্রুতিবদ্ধ মহানদী কোলফিল্ডস লিমিটেড
1: পরিবেশ প্রদূষণকু রোকিবা দিগরে মহানদী কোলফিল্ডস লিমিটেড সদা সর্বদা কার্যরত
2: কয়লা উৎপাদনর প্রত্যেক পর্যায়ে পারিপার্শ্বিক পরিবেশর যেপরি ক্ষতি নহেব তথা পরিবেশ প্রদূষিত নহেব মহানদী কোলফিল্ডস লিমিটেড সেথিপাইঁ সর্বদা চেষ্টিত
1: আমার পরবর্তী পিঢ়ি পাই এক সুস্থ পরিবেশ সম্পন্ন পৃথিবী ছাড়ি যিবা MCL র লক্ষ্য আও এই দিগরে মহানদী কোলফিল্ডস লিমিটেড র সমস্ত কর্মচারী সতত চেষ্টিত
2: পরিবেশর প্রকৃত বন্ধু মহানদী কোলফিল্ডস লিমিটেড
3: বর্তমান সুদ্ধা শোভাযাত্রা আরম্ভ হয়ে না আমি বসিছু পীর বাবা ছকরে আমার বা পটরে শোভাযাত্রার যেত মৃন্ময় মূর্তি সব তৈরি করা যাইছি সে মেঢ়গুড়ি খুব আগক চালি যাইছি মুখ্য তোরণটি বর্তমান গুজরাটি এমি স্কুলর সম্মুখে রয়েছে তাপরে পরে যেতে প্রজ্ঞাপন মেঢ় রয়েছে প্রজ্ঞাপন মেঢ়রে পেট্রোল বঞ্চাও টপ এন্ড জেরি গরিলা সাম্বাজি সিংহমূর্তি এইসব মূর্তিগুড়ি রয়েছে এবং যে দর্শক মানে আসছেন এই যাত্রায় সামিল হওয়াপাই সে মূর্তিগুড়ি লক্ষ্য করছেন এবং ছোট ছোট ছোট ছুঁ মানে সে মূর্তি গুড়ি দেখি সে বহুত খুশি হচ্ছেন যে আমার কলাকার মানে সাম্প্রতিক সমস্যা এবং সাম্প্রতিক বিষয়বস্তু যে প্রতিমূর্তিগুড়ি স্থাপন করেছেন এই যাত্রায় সামিল হওয়াপাই তাকে সে হচ্ছে মনোরঞ্জন।

0: এবং সে আশা রাখিছি যে যে যুগল মূর্তিঙ্কর যেতবেলে সে আশীর্বাদ প্রাপ্ত হব তার জন্ম জন্ম জন্ম জন্মান্তরর যে মুখ্য সে প্রাপ্তি তাগ সুলভ হব এবং নির্বাণ মধ্য সে প্রাপ্ত হব। তেমন ভারতীয় দর্শনর যে অনন্য চিন্তাকে নেইকি যে লোকাচারর যে শীতল ষষ্ঠী এটা গোটে অনন্য পর্ব যে সমগ্র মনিষ সমাজকে সচেতন করে দেউচি যে আমার সমস্ত জীবনরে জনে বিভুকৃপা হি লাভ করিব এবং বিভুকৃপা পাই প্রাপ্ত হওয়া পাই আমার সমস্তকু গোটে নৈতিকতার জীবনটা মধ্য করিবাকু পড়ে। তেমন সাধারণ মনিষ এই কথাকে যেতবে বুঝি পারে নাই তাকে আমি সংস্কৃতি মাধ্যমে সাংস্কৃতিক বিভব রূপে এবং পর্বপর্বাণি যানযাত্রা মাধ্যমে আমি পরিপ্রকাশ করে থাকি এবং শীতল ষষ্ঠী হচ্ছে সেই মহান চিন্তা মহান চেতনা এবং ভারতীয় দর্শনর গোটে লৌকিক পরম্পরা আমার সামনে এবে মধ্য সে শীতল ষষ্ঠীর যে চলচঞ্চল তার বেগটা বৃদ্ধি পাইছে বেগটা এবার তীব্র হয়েছে এবং দুই পটরু লোক মানে কলাকার মানে এবং সমস্তে যা আসবা আরম্ভ করছেন এবং শীতল ষষ্ঠীপ্রাই সমস্তে আসতে দেবতা আসতে দেবতা পরে গন্ধর্ব আসতে নর কিন্নর দেব দেবী সমস্তে আসতে সেই যুগল মূর্তি দর্শন করা এবং জন্ম জন্মান্তর মোক্ষ পাই এবং নির্বাণ পাইবাই। সম্বলপুর হচ্ছে মহানদী কূলিয়া সহর এবং এইটা হচ্ছে ইষ্টদেবী সমলেশ্বরীঙ্কর মধ্য ভূমি এবং সমলেশ্বরীকে মধ্য কুহযাই বর্ণনা করা যাই সে হলে বিদ্রোণ করণী মানে সে হলে শত্রু সংহারকারিণী এবং শিব মধ্য সেই সহরের অছন্তি এবং সেই মাতা সমলেশ্বরী এবং মাতা পার্বতী এবং স্বয়ং শিব গোটে জাতাড়িতে রহন্তি সমগ্র মনিষ সমাজর কল্যাণ হি প্রাপ্ত হুয়ে। তেমন যে কথাটি ভারতীয় সমাজের ভারতীয় দর্শনের মধ্যে কুহযাচি যে জীবনর অন্তটা সে মোক্ষ প্রাপ্ত হব নির্বাণ প্রাপ্ত হব। মো সামনে আমি দেখুছু যে কিছু ফেরিওয়ালা মধ্যে বিক্রি করছেন এবং ছোট শিশু মধ্য যে আমি কহু সম্বলপুরী ভাষায় চক্রি যে চক্রিটা কিনিবাপাই সে অবোধ শিশুটি অঝট করুচি তা মাতা পিতাঙ্কু সে কিনি দেবাপাই কিন্তু সে বুঝি পারুনাই যে জীবনর গোটে প্রতীক হচ্ছে সেই যে চক্রিটা যে জীবনটা জীবন আসব তারপরে মরণ আসব যেটা সুন্দর ভাবে বর্ণনা করা যাইছি পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। তো মানুষকে যেতবে কুহযায় যে মানুষ যেতবে উদ্ধত হুয়ে মানুষ যেতবে চিন্তা করে সে নিজে ভগবান হয়ে যাব কি মানুষকে যেতবে বারণ করা যায় যে তোমার তো গোটে নির্দিষ্ট সীমা আছে সে সীমা মধ্যে তুমি বিভুক প্রতি সমর্পিত রহ এবং সেই বিভুকৃপা হি তোমাকে মানুষ জমনর সে মুক্তি লাভ করিব নির্বাণ প্রাপ্ত করিব এবং মোক্ষ প্রাপ্ত করিব। এই চিন্তাকে নিয়ে শীতল ষষ্ঠ যাত্রা আমার সামনে এবে চলচঞ্চল হওয়া সম্বলপুর সহর রঙরে সজাই সম্বলপুর সহর শীতল ষষ্ঠী যাত্রা আমার অনন্য পরম্পরার ধারা বিবরণী দেওয়াই আমার অন্যতম বুথকু আপনার নিয়ে যাচ্ছু এই বিজ্ঞান বিজ্ঞাপন পরে আপনার সে প্রত্যক্ষ দর্শী ধারা বিবরণী শুনেপারে।
1: মহানদী কোলফিল্ডস লিমিটেড
2: সামাজিক উত্তরদায়িত্ব প্রতি সদা সর্বদা সচেতন মহানদী কোলফিল্ডস লিমিটেড ভারতর প্রমুখ কয়লা খনন কোম্পানি এবং সমাজের দুর্বল শ্রেণীর লোকঙ্ক উন্নতি নিমন্তে অহরহ কার্যরত শিক্ষা স্বাস্থ্য তথা ক্রীড়ার বিকাশ সহিত পরিবেশ প্রতি মধ্য সদা সর্বদা জাগ্রত মহানদী কোলফিল্ডস লিমিটেড
1: দেশের সামগ্রিক বিকাশে নিজের মহত্বপূর্ণ ভূমিকা নিভাইবার প্রতিশ্রুতিবদ্ধ মহানদী কোলফিল্ডস লিমিটেড
2: পরিবেশ প্রদূষণকে রোকিবা দিগরে মহানদী কোলফিল্ডস লিমিটেড সদা সর্বদা কার্যরত
1: কয়লা উৎপাদনের প্রত্যেক পর্যায়ে পারিপার্শ্বিক পরিবেশের যেপরি ক্ষতি নহেব তথা পরিবেশ প্রদূষিত নহেব মহানদী কোলফিল্ডস লিমিটেড সেথিপাই সর্বদা চেষ্টিত
2: আমার পরবর্তী পিঢ়ি পাই এক সুস্থ পরিবেশ সম্পন্ন পৃথিবী ছাড়ি যা এমসিএল র লক্ষ্য আও এ দিগরে মহানদী কোলফিল্ডস লিমিটেড র সমস্ত কর্মচারী সতত চেষ্টিত
1: পরিবেশর প্রকৃত বন্ধু মহানদী কোলফিল্ডস লিমিটেড।
3: সম্বলপুরী রে কথাটি অছি জি জাগিছিলে বর্ষে মানে কোনসি গোটে উৎসব যদি অতিক্রান্ত হয়ে গেল আর্ষে তাপাই অপেক্ষা করা পড়ব শীতল ষষ্ঠী যাত্রা দেখবাই বর্ষে অপেক্ষা করা পরে চলিত বর্ষ শীতল ষষ্ঠী আসি যাই প্রচুর ভক্তগণকর সমাবেশের শ্রী লোকনাথ বাবা এবং পার্বতীঙ্কর যুগল নব্য বিবাহিত যুগল মূর্তি দর্শন করা লক্ষাধিক ভক্তঙ্কর সমাগম হচ্ছে। মু দেখিছি ଯେତେବେଳେ ବାହାଘର ପୂର୍ବରୁ ମନ୍ଦିରକୁ ଆସି କନ୍ୟା ପିତା ଏବଂ କନ୍ୟା ମାତା ପାର୍ବତୀଙ୍କୁ ନେଇଯାଆନ୍ତି ଝିଅ ଭାବରେ, ତାଙ୍କ ଆଖି ଛଳ ଛଳ ହୋଇଯାଉଥାଏ। ତାଙ୍କ କୋଳରେ ସେମାନେ ହାତରେ ବୋହି କରି ନିଅନ୍ତି, ବାଜା ରୋଷଣୀ ବାଜୁଥାଏ ଏବଂ ଘରକୁ ପହଞ୍ଚିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଆଖି ଛଳ ଛଳ ହେଉଥାଏ। ମନେ ମନେ ସେମାନେ କହୁଥାନ୍ତି ଯେ ମୁଁ କିଏ, ମୁଁ କି ଛାର ମଣିଷ, ଆପଣ ତ ଦେବୀ, ହେ ଦେବୀ, ମୁଁ କାହାକୁ ଜାଣିନାହିଁ, ମାଆକୁ ଜାଣିନାହିଁ, ବନ୍ଧୁକୁ ଜାଣିନାହିଁ, ପୁତ୍ର କନ୍ୟା କାହାକୁ ଏବେ ମୁଁ ଜାଣୁନାହିଁ, ଭୃତ୍ୟ କର୍ତ୍ତା ଜାୟା ବିଦ୍ୟା ଏବେ ମୁଁ କାହାକୁ କିଛି ଜାଣିପାରୁନାହିଁ। ଏବେ ମୋ ଦୃଷ୍ଟି କେବଳ ତମେ ଦେବୀ, କେବଳ ତମେ, ତମେ ହିଁ ମୋର ମୁକ୍ତିଦାତ୍ରୀ, ମୋର ଗତିଦାତା ତମେ, ମୋର ସର୍ବସ୍ୱ ତମ ନିକଟରେ ସମର୍ପିତ। ଏହି ଭାବ କନ୍ୟା ପିତା ଏବଂ କନ୍ୟା ମାତାଙ୍କୁ ଭାବବିହ୍ୱଳ କରି ପକାଏ ଏବଂ ଯେତେବେଳେ ବାହାଘର ଅନୁଷ୍ଠିତ ହୁଏ, ନିଜ ଝିଅ ଭଳି ପାର୍ବତୀଙ୍କୁ ସଜେଇ ଗଂସନ କରେଇ ମେହେନ୍ଦି ମଖାଇ ହଳଦୀ ମଖାଇ ରାତ୍ରି ଯେତେବେଳେ ଶିବ ବରାତି ସହିତ ଆସନ୍ତି, ବରଯାତ୍ରୀଙ୍କ ସହିତ ଆସନ୍ତି, ଦେବଙ୍କ ସହିତ ଆସନ୍ତି, ସେ ଦୃଶ୍ୟ ଯିଏ ଆଖିରେ ଦେଖିଛି ସେ ନିଶ୍ଚୟ ଭାବବିହ୍ୱଳ ହୋଇଯିବ। ଦେବତାମାନଙ୍କର ବିବାହ କରିବାର ସୌଭାଗ୍ୟ ଯେଉଁ କନ୍ୟା ପିତା କନ୍ୟା ମାତାମାନେ ପାଇଥାନ୍ତି, ସେମାନେ ତାଙ୍କ ଜୀବନ ସାର୍ଥକ ହୋଇଗଲା ବୋଲି ସେମାନେ ମନେ କରନ୍ତି। ସେ ଭାବନ୍ତି ମୁଁ ଧ୍ୟାନ କିଛି ଜାଣେ ନାହିଁ, ଯୋଗ ବି ଜାଣେ ନାହିଁ, ତନ୍ତ୍ର ମନ୍ତ୍ର ସ୍ତୋତ୍ର କିଛି ମୁଁ ଜାଣେ ନାହିଁ, ପୂଜା ଜାଣେ ନାହିଁ, ଭଜନ କୀର୍ତ୍ତନ ମୁଁ କିଛି ଜାଣେ ନାହିଁ। ଜାଣିଛି କହିଲେ ମୁଁ ହାତରେ ଯେଉଁ ଶୋଭା ପାଉଛନ୍ତି ଦେବୀ, କେବଳ ତୁମକୁ ଜାଣିଛି, ତୁମେ ହିଁ ମୁକ୍ତିଦାତା, ତୁମେ ହିଁ ମୋର ଏକମାତ୍ର ପଥ ଲକ୍ଷ୍ୟ ଅଭିଳାଷ ଦେବୀ। ଏହି ଚିନ୍ତାଧାରାରେ ଏହି ଭାବରେ ଏହି ଅଭିଳାଷରେ ସେମାନେ ଗୋଟେ ବର୍ଷ ପାଇଁ କନ୍ୟା ପିତା ହୁଅନ୍ତି, କନ୍ୟା ମାତା ହୁଅନ୍ତି। ଅକ୍ଷି ତୃତୀୟା ଏମିତି ଏକ ଲଗ୍ନ ଯାହା ପୁରୀର ରଥଯାତ୍ରା ପାଇଁ ରଥ କାଠ ଚିରା ହୁଏ ଏବଂ ସମ୍ବଲପୁରରେ ଶୀତଳଷଷ୍ଠୀ ଯାତ୍ରା ଆୟୋଜନ ପାଇଁ ଥାଳ ଉଠା କାର୍ଯ୍ୟକ୍ରମରୁ ଯାତ୍ରାର ଆୟୋଜନ ଆରମ୍ଭ ହୋଇଯାଏ। ଚଳିତ ବର୍ଷ ଦୁଇଟି ଜ୍ୟେଷ୍ଠ ପଡ଼ିବାରୁ ସମୟ ପ୍ରଚୁର ପାଇଛନ୍ତି ଉଭୟ ଶୀତଳଷଷ୍ଠୀ ଯାତ୍ରା ଆୟୋଜନ କରିବା ପାଇଁ ଏବଂ ରଥଯାତ୍ରା ଆୟୋଜନ କରିବା ପାଇଁ। ସେଇଥିପାଇଁ ଅତି ଭବ୍ୟ ଆକାରରେ ଚଳିତ ବର୍ଷ ସମ୍ବଲପୁରରେ ଏହି ଶୀତଳଷଷ୍ଠୀ ଯାତ୍ରା ଆୟୋଜିତ ହେଉଛି। ସମସ୍ତଙ୍କ ମନ ଭିତରେ କେବଳ ଗୋଟେ ଚିନ୍ତାଧାରା, ଆମେ କେମିତି ଦର୍ଶନ କରିବୁ ଶିବ ମହାପ୍ରଭୁଙ୍କୁ, ପାର୍ବତୀ ଦେବୀଙ୍କୁ କେମିତି ଦର୍ଶନ କରି ଆତ୍ମଲବ୍ଧି ପାଇବୁ, ଆତ୍ମତୃପ୍ତି ପାଇବୁ। ବର୍ତ୍ତମାନ ମାଇକ୍ରୋଫୋନ୍ ମୋର ସାଥୀ ଉଦ୍ଘୋଷକ ଡକ୍ଟର ଶ୍ୟାମ ଭୋଇଙ୍କୁ ଦେଉଛି।
4: ଧନ୍ୟବାଦ ଡକ୍ଟର ଦ୍ୱାରିକାନାଥ ନାୟକ ମହୋଦୟ। ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଆପଣମାନେ ଶୁଣୁଥିଲେ ସମ୍ବଲପୁର ଶୀତଳଷଷ୍ଠୀ ଯାତ୍ରାର ଯେଉଁ ପରମ୍ପରା, ଏ ଯାତ୍ରାରେ ଭକ୍ତମାନଙ୍କର ସମାଗମ ସମାବେଶ ଏବଂ ସମସ୍ତଙ୍କ ଭିତରେ ରହିଥିବା ଯେଉଁ ଉତ୍କଣ୍ଠା, ତାକୁ ଶୁଣୁଥିଲେ ଆପଣମାନେ। ସମ୍ବଲପୁରରେ ଅନୁଷ୍ଠିତ ହେଉଥିବା ଶୀତଳଷଷ୍ଠୀ ଯାତ୍ରା ଆପଣମାନେ ଜାଣନ୍ତି, ତିନିଟା ଯେଉଁ ଯାତ୍ରା କମିଟି ନନ୍ଦପଡ଼ାର ବମ୍ବରାଡ଼ ବାଲୁଙ୍କେଶ୍ୱର ବାବାଙ୍କର ଯେଉଁ ଶୀତଳଷଷ୍ଠୀ ଯାତ୍ରା ଆୟୋଜନ କରାଯାଏ, ଝାଡ଼ୁଆପଡ଼ାର ଶ୍ରୀ ଶ୍ରୀ ଲୋକନାଥ ବାବାଙ୍କର ଯେଉଁ ଶୀତଳଷଷ୍ଠୀ ଯାତ୍ରାର ଆୟୋଜନ କରାଯାଏ, ଏବଂ ମୁଦିପଡ଼ାସ୍ଥିତ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଜାଗେଶ୍ୱର ବାବାଙ୍କର ଯେଉଁ ଶୀତଳଷଷ୍ଠୀ ଯାତ୍ରା ସମ୍ପନ୍ନ ହୁଏ, ତା ସହିତ ପ୍ରାୟତଃ 22 ଜାଗାରେ ସମ୍ବଲପୁର ସହରର ଆଖପାଖରେ ଶୀତଳଷଷ୍ଠୀ ଯାତ୍ରା ଅନୁଷ୍ଠିତ ହେଉଛି। ଏବଂ ସମସ୍ତ ଆୟୋଜନ କମିଟିର ସଦସ୍ୟମାନେ ଅତ୍ୟନ୍ତ ଆନନ୍ଦର ସହିତ, ଅତ୍ୟନ୍ତ ଉତ୍କଣ୍ଠାର ସହିତ ସେ ପରମ ମୁହୂର୍ତ୍ତକୁ ଅପେକ୍ଷା କରିଥାନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଦେଖୁଛୁ ସମ୍ବଲପୁରର ଗୋଲବଜାର ଛକରେ ଲୋକମାନଙ୍କର, ଭକ୍ତମାନଙ୍କର, ଶ୍ରଦ୍ଧାଳୁ ଭକ୍ତମାନଙ୍କର ଭିଡ଼ ଧୀରେ ଧୀରେ ବଢ଼ିବାରେ ଲାଗୁଛି। ଭକ୍ତମାନେ ଖରାର ତେଜ ତାତିକୁ ଖାତିର ନକରି ସେମାନେ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି କେତେବେଳେ ଶୋଭାଯାତ୍ରା ପୁନର୍ବାର ଆରମ୍ଭ ହେବ, ଏବଂ ସେମାନେ ନିଜର ସମ୍ମୁଖ ଦେଇ ଯାଉଥିବା ଦେବ ଦମ୍ପତିଙ୍କର ଯୁଗଳ ଦର୍ଶନ କରି ଆପଣଙ୍କୁ କୃତାର୍ଥ ମନେ କରିବେ। ମୁଁ ବର୍ତ୍ତମାନ ସମ୍ବଲପୁରରେ ଅନୁଷ୍ଠିତ ହେଉଥିବା ବିଭିନ୍ନ ଯେଉଁ ଯାତ୍ରା କମିଟି ଦ୍ୱାରା ଆୟୋଜିତ ହେଉଥିବା ଶୀତଳଷଷ୍ଠୀ ଯାତ୍ରାର ଯେଉଁ ପରମ୍ପରା କଥା କହିବା ପାଇଁ ଟିକିଏ ଚାହିଁବି। ବମ୍ବରାଡ଼ ବାଲୁଙ୍କେଶ୍ୱର ବାବା ନନ୍ଦପଡ଼ାର ଯେଉଁ ଶୀତଳଷଷ୍ଠୀ ଯାତ୍ରା ଆୟୋଜନ କରନ୍ତି, ସମ୍ବଲପୁର ରାଜା ଅଜିତ ସିଂ ନନ୍ଦପଡ଼ାର ବମ୍ବରାଡ଼ ବାଲୁଙ୍କେଶ୍ୱର ଶିବ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କରିଥିଲେ ଏବଂ ତାଙ୍କର ଦେୱାନ ଆକବର ରାୟ ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରିଥିଲେ। ମନ୍ଦିର ପ୍ରତିଷ୍ଠା ପରେ ଉତ୍କଳୀୟ ବ୍ରାହ୍ମଣମାନଙ୍କ ଦ୍ୱାରା ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ଶିବ ବିବାହ ଓ ଶୀତଳଷଷ୍ଠୀ ଯାତ୍ରା। ବାଲୁଙ୍କେଶ୍ୱର ବାବାଙ୍କ ବିବାହ ହେତୁ ଦେବାଦେବୀଙ୍କୁ ନିମନ୍ତ୍ରଣ ପାଇଁ ପ୍ରଥମେ

0: एवं दर्शक माने ए दृश्य को मन भरी उपभोग करुछंती। अमर बापटे रथ नृत्य होची एवं रेकॉर्ड डांस चली वर्तमान शोभा यात्रा रे रेकॉर्ड डांस को एवं ऑर्केस्ट्रा को प्रमुख स्थान दिया जाई एवं उद्योक्ता माने ए यात्रा को केमिति सुशृंखलित करिवे से दिगरे बराबर प्रयास रे अछंती। पुलिस भाई माने शांति श्रृंखला रक्षा करने कार्य व्यस्त एवं दर्शक माने ए अपूर्व दृश्य को उपभोग करने उत्कंठार सहित चाही रही समस्ते का पिंडा तले छाई तले ढड़ा होती तो किए प्राय ओवर तले जो छाई अच्छी सेड़ा होती पीर बाबा छक वर्तमान जनसमुद्र हो जाए दर्शक ए प्रचंड रौद्रताप सत्वे एत गरम होता सत्वे एवं समस्ते वृक्षेप नकरी ए दृश्य को उपभोग करिवारे समस्ते व्यस्त। मो परवर्ती धारा बरणी प्रदान करने मो साथी उद्घोषक मनोज पंडा को माइक प्रदान करुछि।
1: परिवर्तित पृष्ठभूमि रे परिवेश एवं प्रकृतिर जो गोटे विराट परिवर्तन घटी समग्र पृथ्वी रे से प्रकृति एवं परिवेश रो जो परिवर्तन सहित संबलपुर रो जो विराट शीतलष्ठी यात्रार प्रकृति एवं परिवेश रे भी किसी का अंश रे परिवर्तन आम देखा पाऊ आम सामने आज मुझे प्रत्यक्ष करुच्ची गोटे रेकर्ड डांस दल गोटे रथ आग को अतिक्रम कर सारी आ गोटे रथ मो सामने वर्तमान किसी नर्तक एवं नर्तकी मैंने रथ उपर नृत्य करु जी संख्य जो अल्प संख्यक दुई तीन जन नृत्य कर रथ उपर ताठू बहुत संख्यक नृत्य कर रथ सम्मुखस्थ रास्ता उपर एवं से रास्ता उपर एत आग्रह सहित तो नृत्य कर दर्शक से दर्शक भितर या जो किसी आग्रही दर्शक माने देखिले प्रकृत आश्चर्य लगुच गोटे समय थिला विगत दिन मानक शीतलष्ठी रही जो उत्सव परिप्रेक्षी में आम देखुलु संपर्दा दल घुमरा दल कीर्तन्य विभिन्न कीर्तन्य दल माने ओडिसी छांद चौपदी गाउथ्वा विभिन्न रथ माने एवं लोक माने केते आनंद रे से उत्सव जो गोटे अलग प्रकार वातावरण कि उत्सव जो वातावरण लोकों आग्रह जो वातावरण से किसी कांश पर आम लक्ष्य करुचु नर्तक नर्तकी मैंने के आनंद से मैंने जो नृत्य विभिन्न अंग भंगी एवं सम्मुखें मोबाइल छाई जा मोबाइल रे कैद करने समस्ते इच्छा कर जो नृत्य नृत्यरत युवक युवती मानू एवं पुलिस स्वेच्छासेवी जो भाई भौणी माने से माने तंगर जो केमिति श्रृंखला सहित केमिति यात्रा आग को बढ़ से दिगरे प्रयत्न करते प्रचंड ग्रीष्म धीरे धीरे मुझे कहती धीरे धीरे प्रकृति में परिवर्तन घटू कहला आग शीतलष्ठी दिन जेकोसी परेशर भी होकोसी परिस्थिति में भी हो शिवंर कृपारु निश्चित भाव में वातावरण में परिवर्तन घटे एवं तो आम लक्ष्य करूँ जे किसी कांश में वातावरण में किसी कांश में परिवर्तन घटू एवं परिवर्तन भितरे भी लोक मान आग्रह भी धीरे धीरे परिवर्तन घटू एवं लोक माने आमर जो यात्रार रूपरेख जमी परिवर्तित आमर प्रकृति रे भी किसी कांश में परिवर्तन घटी परिवर्तन सहित मध्य लोक माने निजको खाप खुए नहीं लोक माने अपेक्षा कर परवर्ती जो असल असल जो प्रत्यक्ष करेंगे शिव पार्वती जुगल मूर्ति को जो माने से जीवन मुख्य विधेय से जीवन यात्रा पथ को सुगम करेंगे जो माने से यात्रा को नुआ नुआ रास्ता देवे दिग देवे से मैंने प्रत्यक्ष कर वर्तमान परवर्ती धारा बरणी पाई आम उद्घोषक सुजित पुषेण को माइक हस्तांतर कर
2: समलपुर सहर चली शीतलष्ठी जो प्रत्येक वर्ष धारा बरणी आम समस्त देखिपु एवं वातावरण में गोटे उल्लास माहौल एवं समस्त भितर गोटे तल्लीनतार भाव এই তল্লীনতা হচ্ছে নৃত্য এবং সঙ্গীতের সমস্তে মশগুল এবং সমস্ত ভিতরে আনন্দর ভাবটা আসিছে। কারণ আজ হচ্ছে শিব পার্বতীঙ্কর সেই মহামিলনর গোটে পর্ব, সেই পর্বটা অনন্য পর্ব, সেই পর্বটা পাবন পর্ব, সে পর্বটা হচ্ছে পবিত্র পর্ব এবং এতে আনন্দ হচ্ছে, এতে উল্লাস হচ্ছে, এতে তল্লীনতা হচ্ছে এবং পৃষ্ঠভূমি রয়েছে এই অঞ্চলর সাংস্কৃতিক বিভব। এই সম্বলপুর শহর হচ্ছে, সম্বলপুর অঞ্চল হচ্ছে, সম্বলপুর মাটি হচ্ছে রঙ্গর মাটি, এতেপা অঞ্চলর গোটে প্রসিদ্ধ সঙ্গীত হচ্ছে রঙ্গবতী। এটি মানুষ তা জীবনের রঙ্গকে সে প্রাধান্য দিয়েছে, শ্রমক প্রাধান্য দিয়েছে, পরোপকারক দিয়েছে। তেমন এই রঙ্গবতীর যে মাটি, এই রঙ্গবতী মাটির আজ রঙ্গর ভাবর এবং গোটে সমর্পণর ভাবর গোটে সমাহার আমি দেখবাকে পাওছু। আজ মুন্ড উপরে সূর্যঙ্কর রৌদ্র তাপ বি অছি, সেটা সাধারণ ভক্ত সাধারণ মানুষ তার কোণে ভ্রুক্ষেপ না, সে তল্লীনর ভাবরে সে নিজক উৎসর্গীকৃত করে দিয়েছে সে যাত্রার, যে যাত্রার মহানায়ক হচ্ছেন স্বয়ং মহাদেব এবং তাঙ্কর সঙ্গে অনেক জগজ্জননী মাতা পার্বতী। তেমন তাঙ্কর যে বিবাহর উল্লাস আজ সমগ্র ছোট তার বড় সমস্ত সে আবরি বসিছে এবং পরিবেশে খেড়ি বুলুছে, সে আনন্দ উল্লাস এবং তল্লীনতার গোটে লহড়ি, এবং লহড়ি ধীরে ধীরে তীব্রতর হচ্ছে এবং সে তীব্র হওয়া স্বর সহিত যে মানুষের ভিতরে যে সমর্পণর ভাব সে নিশ্চিত ভাবে তাকে নিয়ে রয়েছেন। যে আমি দেখিপারছু আমার সামনে যে মঞ্চ অছি, মঞ্চ উপরে যে তরুণী মানে নৃত্যরতা এবং সেমান সহিত সে নৃত্যের সাথী দেউছেন, তলে নাচুথা কিছু যুবক, তেমন এই সম্বলপুর মাটির যুবক এবং আখপাখ আসবা যুবক মানে নিজে সমস্ত বিভোর, আনন্দের বিভোর। কারণ আজ হচ্ছে সেই মহাদেব, দেবদেব মহাদেবঙ্কর বাহাগর এবং সাথীরে আসছেন নবদম্পতি। এবং সাধারণ ভাবে আমি দেখু বাহাগর পরে যেতে উল্লাস হুয়ে সেতরে নৃত্য গীত সঙ্গীত মধ্যে রয়ে, তেমন আজ দেখুছু আমি পীর বাবা ছকরু আমার সহ কিছু রথরে মঞ্চরে সে সামনে বিরাজিত হয়ে নৃত্য নর্তকী মানে নৃত্য পরিবেশন করছেন এবং সেতরে আনন্দিত উল্লসিত হয়ে সে তলে মধ্যে যুবগোষ্ঠী সে নৃত্যরত। আজ দেখবাকে গড়ে সমগ্র ওড়িশা, সমগ্র পশ্চিম ওড়িশা, সমগ্র ওড়িশা গোটে আনন্দর উল্লাসর বাতাবরণে খেলি চালছে, সমস্ত মনরে গোটে আশা এবং বিশ্বাস যে ধীরে করে বর্ষা আসব, বর্ষার পদাধ্বনি মধ্যে শুনলাণি এবং সেপাই মন ভিতরে গোটে উল্লাস, এই মন ভিতরে উল্লাসকে সে পরিপ্রকাশ করুচি নৃত্যর বিভিন্ন পরিপ্রকাশ মাধ্যমে, বিভিন্ন মুদ্রা মাধ্যমে, ছন্দায়িত তার পাদ মাধ্যমে। তেমন যেতবে পশ্চিম ওড়িশার সাধারণ নৃত্যটি পরিবেশিত হয়ে যায় সেতরে ঢোল তাসা নিশান বাজে, তা সহ বাজি উঠে মন ভিতরে থাকা যে উল্লাস এবং মন ভিতরে রঙটা খুলি উঠে এবং সমগ্র পরিবেশক রঙ্গায়িত করে, সমগ্র পরিবেশক সে তল্লীন করে দিয়ে। তেমন আজ আমি দেখিপারছু সমগ্র মানুষ যে সমবেত হয়েছেন গোটে ভব্য দিব্য যাত্রার সম্মুখীন হওয়া, এ সমস্তে তল্লীন, সমস্তে বিভোর, যে মানবীয় লীলা যে সে বাহাগর পরর উল্লাস আনন্দ মধ্যে নিজক হজাই দিয়েছেন, সে হজি যাওয়া ভিতরে তাঁকর যে নৃত্য এবং সঙ্গীত সেইটা সমস্ত আবরি রাখিছে, সেইটা হি এবে প্রাধান্য রাখিছে। রঙ্গর মাটি, সম্বলপুর মাটি, এতে নৃত্য সঙ্গীত এবং সবুজ গুরুত্বপূর্ণ কথা হল যে মানুষ জীবনকে সুললিত ভাবে আগকু নেওয়ারে নৃত্য সঙ্গীত এবং সাধারণ মানুষের যে খুশি সে নিজক জাহির করে, সে নিজক সমর্পিত করে দিয়ে এবং সে নিজক তল্লীন করে দিয়ে। এই তল্লীনতা ভাবটা মধ্যে আম সংস্কৃতি দেওয়া হয়েছে যে মানুষ যেতে তল্লীন হয়ে যায় সে নিজক অন্য সঙ্গে মিশাই দিয়ে। আজ আমি সামনে দেখিপারছু এতে বয়সর কোণী আবেগ না, গোটে বয়সর সীমা না, কোণী জাতিভেদ না, কোণী বয়সর পার্থক্য না, লিঙ্গগত পার্থক্য না, সমস্ত একাকার হয়েছেন এবং সমস্ত একমাত্র লক্ষ্য যে এবে সময় হচ্ছে বিবাহ পরর যে খুশির আনন্দর খুশির, এবং তৎপরে আসবে স্বয়ং দেবদম্পতি, নববিবাহিত দেবদম্পতি, এবং সেমানে মধ্য সজেই হয়েকি আসবে। সমগ্র সম্বলপুর শহর সজেই হয়েছে, সমগ্র মানুষ সমাজ নিজকে সজেইকি ঘর বাহারিছে দর্শন করবে, এবং মানবীয় রীতি মধ্য ভগবান নিজকে সজাইছেন বর বেশরে এবং বধূ বেশরে আসছেন মাতা পার্বতী। তেমন পরিবেশ সজেই হয়েছে কেবল আধ্যাত্মিক ভাবরে নুহে, গোটে মানবীয় লীলারে, গোটে সঙ্গীত নৃত্যর তাড়ে তাড়ে সমগ্রে সমস্তে নৃত্যরত, সমস্তে উল্লসিত এবং আনন্দিত। এই যাত্রাটি হচ্ছে নৃত্য সঙ্গীত উল্লাস ভক্তি
3: ଏବଂ ଆଧ୍ୟାତ୍ମିକତାର ଗୋଟେ ମହାମିଳନ ଏତାକୁ ଆହକୁ ଆଗକୁ ନେଉଛନ୍ତି। ଭାରତବର୍ଷର ବିଭିନ୍ନ ଅନୁକୋଣରୁ ଆସିଥିବା ଲୋକକଳା ଲୋକସଙ୍ଗୀତ ଏବଂ ଆଧୁନିକ ନୃତ୍ୟ ଏବଂ ସଙ୍ଗୀତର ସମାହାର ସମୟ ସହିତ ସଂସ୍କୃତି ପରିବର୍ତ୍ତିତ ହୁଏ ଏବଂ ସେ ସଂସ୍କୃତି ପରିବର୍ତ୍ତିତ ସଂସ୍କୃତିର ପ୍ରତିଫଳନ ମଧ୍ୟ ଆମେ ଦେଖିପାରୁଛୁ ସମ୍ବଲପୁର ସହରର ଏହି ଶୀତଳଷଷ୍ଠୀ ଯାତ୍ରାରେ। ଏଇଠାରେ ଆଧୁନିକ ସଙ୍ଗୀତ ଆଧୁନିକ ସଂସ୍କୃତି ସହିତ ମହାମିଳନ ଘଟୁଛି, ଯେଉଁଟା ଆମ ନୃତ୍ୟ ଲୋକ ସଂସ୍କୃତିର ଏବଂ ଆମର ଯେଉଁଟା ପାରମ୍ପରିକ ନୃତ୍ୟ ମଧ୍ୟ ଏଥିରେ ଅଛି। ଆମର ସେଇ କଳାହାଣ୍ଡିର ଯେଉଁ ଘୁମରା ନୃତ୍ୟ, ସମ୍ବଲପୁରୀ ନୃତ୍ୟ, ଆଦିବାସୀ ନୃତ୍ୟ, ଓଡ଼ିଶୀ ନୃତ୍ୟ ଏବଂ ଭାରତ ବାହାରୁ ଏବଂ ଓଡ଼ିଶା ବାହାରୁ ଆସିଥିବା ଯେଉଁ ଉଦ୍ଦାମ ନୃତ୍ୟ, ଯେଉଁଟା ପଞ୍ଜାବର ଭାଙ୍ଗଡ଼ା ହେଉ, ଆସାମର ଯେଉଁଟା ତଲ୍ଲୀନତାର ନୃତ୍ୟ, ବିହୁ ସଙ୍ଗୀତ ହେଉ, ଏ ସବୁ ଭିତରେ ସମ୍ବଲପୁର ସହର ଏବେ ଉତ୍ସବ ମୁଖରିତ। ସେ ଉତ୍ସବର ପୃଷ୍ଠଭୂମିରେ ଅଛି ଗୋଟେ ଅନନ୍ୟ ଦିବ୍ୟ ବିବାହ ଏବଂ ଦିବ୍ୟ ବିବାହ ପରେ ନବଦମ୍ପତି ସେମାନେ ସମଗ୍ର ସୃଷ୍ଟିରେ ନିଜର ଆଶୀର୍ବାଦ ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ ଏବଂ ସମଗ୍ର ସୃଷ୍ଟିରେ ଯେଉଁ ତାପ ଉତ୍ତାପ ରହିଛି ତାକୁ ହରଣ କରି ସମଗ୍ର ସୃଷ୍ଟିକୁ ଶୀତଳତା ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ ଏବଂ ସମସ୍ତଙ୍କୁ ମଣିଷ ଜୀବନରେ ଯେଉଁ ଖୁସି ଆନନ୍ଦ ଆସେ, ସାମୟିକ ଭାବରେ ଆସେ, ତାହା ସମଗ୍ର ମଣିଷ ସମାଜକୁ ଆଗକୁ ଯିବାକୁ ପ୍ରେରଣା ଦିଏ ଏବଂ ପ୍ରୋତ୍ସାହନ ମଧ୍ୟ କରେ। ଆମେ ଦେଖିପାରୁଛୁ ଯେ ସମଗ୍ର ମଣିଷ ସମାଜ ଜାତି ବର୍ଣ୍ଣ ନିର୍ବିଶେଷରେ ବୟସ ନିର୍ବିଶେଷରେ ଏବେ ସମସ୍ତେ ତଲ୍ଲୀନ, ସମସ୍ତେ ନୃତ୍ୟ ଗୀତରେ ବିଭୋର ଏବଂ ସମସ୍ତେ ସେ ବିଭୋର ହେବା ସତ୍ତ୍ୱେ ସମସ୍ତଙ୍କର ଆଖି ଅନେଇ ରହିଛି ସେଇ ଯୁଗଳ ନବଦମ୍ପତିଙ୍କୁ, ଯେଉଁମାନେ ତାଙ୍କର ଭବ୍ୟ ରୂପରେ ଦିବ୍ୟ ରୂପରେ ପ୍ରକଟିତ ହେବେ ଏବଂ ତା ପୂର୍ବରୁ କିଛି ସମୟ ନୃତ୍ୟ ସଙ୍ଗୀତ ମାଧ୍ୟମରେ ସମସ୍ତଙ୍କୁ ଆନନ୍ଦିତ ତଲ୍ଲୀନିତ କରିବାର ଯେଉଁ ପ୍ରୟାସ ରହିଛି ଶୀତଳଷଷ୍ଠୀର, ସେଇ ଯାତ୍ରାର ଗୋଟେ ଅନନ୍ୟ ରୂପ ଆମ ସାମ୍ନାରେ ଚାଲିଛି। ଏବେ ପରବର୍ତ୍ତୀ ଧାରାବିବରଣୀ ଦେବା ପାଇଁ ଆମର ଅନ୍ୟତମ ବୁଥ୍ ଗୋଲବଜାରର ବୁଥ୍ ନମ୍ବର 2କୁ ଆମେ ଆପଣମାନଙ୍କୁ ନେଇଯାଉଛୁ।
4: ବର୍ତ୍ତମାନ ଆମ ସମ୍ମୁଖରୁ ଝାଡ଼ୁଆପଡ଼ାର ତ୍ରିଲୋକନାଥ ବାବା ଏବଂ ପାର୍ବତୀଙ୍କର ମୁଖ୍ୟ ମେଢ଼ ପାର ହୋଇଗଲାଣି। ପଛେ ପଛେ ଆସୁଛନ୍ତି ମୋଦିପଡ଼ାର ଜାଗେଶ୍ୱର ବାବାଙ୍କ ସହିତ ପାର୍ବତୀଙ୍କର ଶୋଭାଯାତ୍ରାର ମୁଖ୍ୟ ତୋରଣ, ଯାହା ଆମେ ଝାଡ଼ୁଆପଡ଼ାର ଯାତ୍ରାରେ ଆମେ ଆସିଲା ବେଳେ ଅତିକ୍ରାନ୍ତ ହୋଇସାରିଥିଲା, ତାହା ଜାଗେଶ୍ୱର ବାବା ମୋଦିପଡ଼ାଙ୍କର ମୁଖ୍ୟ ତୋରଣ ପାଖେ ପାଖେ ଅନୁଷ୍ଠିତ ହେଉଛି, ଯାହାକୁ ମୁଁ କହୁଛି ଦୁଲଦୁଲି ବାଜା। ଦୁଲଦୁଲି ବାଜାର ତାଳେ ତାଳେ କିନ୍ନରମାନେ ନୃତ୍ୟ କରୁଛନ୍ତି। ଡାଲଖାଇ ରସରକେରୀ ମାୟଲାଚଡ଼ ଆଜି ସଙ୍ଗୀତ ଗାନ କରି ଢୋଲ ନିଶାଣ ତାସା ମୁହୁରି ଆଦି ବଜାଯାଇ ସେମାନେ ଉନ୍ମତ୍ତ ଅବସ୍ଥାରେ ନୃତ୍ୟ କରୁଛନ୍ତି, ଯାହା ସୂଚନା ଦେଉଛି ବର୍ତ୍ତମାନ ମୋଦିପଡ଼ାର ଶ୍ରୀ ଶ୍ରୀ ଜାଗେଶ୍ୱର ବାବା ଏବଂ ପାର୍ବତୀଙ୍କର ଯୁଗଳ ଦର୍ଶନ ଯାତ୍ରା ଆରମ୍ଭ ହୋଇଗଲାଣି। ମୋଦିପଡ଼ାର ଜାଗେଶ୍ୱର ବାବାଙ୍କର ମନ୍ଦିର ସେହି ପଡ଼ାର ଦନୈ ପଟେଲ 1818 ମସିହାରେ ନିର୍ମାଣ କରିଥିଲେ ଏବଂ ସେହି ମନ୍ଦିର ସମ୍ମୁଖରେ ଥିବା ଯେଉଁ ଯୋଡ଼ା ବନ୍ଧ, ସେ ନିଜେ 6 ଏକର ପରିମିତ ଜମି ଏହି ମନ୍ଦିରକୁ ଦାନ କରି ସେ ବନ୍ଧଟି କୁଡ଼େଇଥିଲେ। ମୋଦିପଡ଼ାର ଯାତ୍ରାଟା ବାସ୍ତବତଃ 1977 ଆରମ୍ଭ ହେଲେ ହେଁ ଏଇ ଯେଉଁ ପୃଥିବୀ ପ୍ରଦକ୍ଷିଣ ବା ଯୁଗଳ ଦର୍ଶନ ଯାତ୍ରା 1984-85 ଆଡ଼ୁ ଆରମ୍ଭ ହୋଇଛି। ଶିବଙ୍କର ମହିମା ଏତେ, ତାଙ୍କର ଗୁଣ ଯେତେ ଗାନ କଲେ, ତାଙ୍କର ମହାତ୍ମ୍ୟ ଯେତେ ଗାନ କଲେ ମଧ୍ୟ କମ୍ ହେବ। ଏମାନେ ସିନା ଡାଲଖାଇ ରସରକେଲି ମାୟଲାଜଡ଼ ଆଦି ସମ୍ବଲପୁରୀ ଗୀତଗୁଡ଼ିକ ଗାଇ ନୃତ୍ୟ କରୁଛନ୍ତି, କିନ୍ତୁ ଶିବ ମହିମା ଯାହା ଶିବ ପୁରାଣରେ ବର୍ଣ୍ଣିତ ସେଥିରେ କୁହାଯାଇଛି, ଥରେ ମାତ୍ର ଯେ ଭଜଇ ନାମ ଶିବଙ୍କର, ସତେକ ପାପ ଅଙ୍ଗରୁ ହୋଇଯାଏ ଦୂର, ତାହାଙ୍କ ସହିତ ଥିଲେ ପାର୍ବତୀଙ୍କ ନାମ, ଖଣ୍ଡେ ଦୂରୁ ଭୟ ପାଇ ପଳାଏ ଏକ ଜମ, ସେହି ମାତା ପିତାଙ୍କର ଅବୟପୟରେ କ୍ଷେତ୍ରମୋହନର ମନ ରହୁନି ରନ୍ତରେ। ତେଣୁ ଶିବ ପାର୍ବତୀଙ୍କର ଦର୍ଶନ ପାଇଲେ ତାଙ୍କର ଚରଣ ତଳେ ଦଣ୍ଡବତ କଲେ, ଯମ ମଧ୍ୟ ଆସିବାର ଶକ୍ତି ହ୍ରାସ ହୋଇଯାଏ, ଯମ ମଧ୍ୟ ଆସିପାରେ ନାହିଁ।

0: ডাল দাঁত, যাহা আতলি আতলি, যাহা ভুঙ্গা কেরা দিন ভুঙ্গা কেরা দিন, তা ই নামে পরম্পরা সংস্কৃতি বোধ একানিকি আগলি পিঢ়ি তক নাম আর্সতত আৰু ইদান নাম যেতকি বিকাশ মানুষকুনি ই বিকাশকে পাবনু আদানিবি সাংগেন হওয়া আঙ্গত আজকে লাগান নামে জহার গুঠির গিয়ে এদের কর্তব্য মান্না কথা বলিকি নিম ভাবদার।
1: যেহেতু ইন্নান্তা জহার মালালা তাছিলেন্তা ভবিষ্যৎ
0: নিশ্চিত হয়
1: তো আকুন নিম রহলে নামে অনটা বহুত সতর্ক ঘণ্টি অনটা নামান বাঁচকিছি যেহেতু সুপ্রিম কোর্ট অনটা নোটিস এরালকান আউলা 22 মে 2023 নু উর্কিছি পব্লিশ মানিকিছি পেপরনু যে নেদ আদিবাসীর যদি তামে পারম্পরিক ভাষা সংস্কৃতি পরম্পরা রীতিনীতিকু যদি মদরচর হেলে তাম আউ আমি জনজাতি সার্টিফিকেট আউ অথরা পল্লার হতকবি আকুন অনটা সতর্ক ঘণ্টি নামে আদিবাসী আকুণারগে লাগান আতিলি সাফার নিহাতিভাবে মেনর আউ হৃদবোধ কামর যে একখানা কাঞ্চগুণ নাম কুণা হিসাবনু আগলি রত
0: তা নামে যেন সুবিধা সুযোগ আতিলি নামে লাগান আর তা দিবি নামে একখান্তি বুঙ্গ
1: বুঙ্গ কম
0: হ্যাঁ নাম তো আম্বাল দা তাম্বাল দা যাহা বি নামা চিয়া খাতরা লিয়া আন্নুন সামিল মান্না গে ভি নামে সুযোগ মাল হাকরি
1: মাল হাকরি
0: তা ইন পরিস্থিতি নু নাম উঠি একখানে কামনা কথা প্রকৃতির
1: নিহাতি ভাবে ইয়া এঙ্গে হিসাব নু দেখাল দাঞ্চে এদিকে সমাধান আতিলি ইবত সতর্ক ঘন্টি দু নামে লাগান
0: হয়
1: হয় লাগান সরকার তার তিবি বহুত প্রয়াস কামচকা আতিলি তামে সুবিধা গুটি বি আতিলি আর সুবিধা গে মন সুবিধা গুটি নাম যদি আখাগে লাগান যেমন প্রয়াস কাম হলে আকুন ডকুমেন্টেসন নিহাতি জরুরি আউ সংরক্ষণ সে ডকুমেন্টেসন বি তো মানালি ইদিকে লাগান নামে আদিবাসী ব্যাপার মন্ত্রণালয় যাহা থিলি এসসিএস টিআরটিআই আবদ নামে কিষান সংস্কৃতি পরম্পরা প্রবণ বাছাবাগে লাগান আবদ বি চেষ্টা কামালি আর নামে হ্যান্ডবুক নু নামান পব্লিশ কামালি এবং নাম এরা আঙ্গত তারপরে নিহাতিভাবে নামান টিকে নামে তার তিবি মজবুত মানা খাতর যেহেতু অর্থনৈতিক ব্যবস্থা নাম যদি বাহারি যাহা তেলি বাহারি জ্ঞান নামে এখন আকুন যে একাবত চালারি এআই আই এ হিসাব নু বালনার ই হিসাব নু যদি নাম আকুন বি চালরা অঙ্গত নামান বি টিকে যে হু হিসাব নু টিকে কালা খাতর পাবন তো নামে পহলা তা সুদৃঢ় মানা খাতর যে নাম এসকে নামা সামাজিক কথা আবন নাম সোশ্যাল মিডিয়া নু আবদ একাবত পজিটিভ র আবদ পব্লিশ কামত নাম শেয়ার কামত আউ নামে সংগঠন সংগঠন বোধ টিকে মজবুত কামা খাতর নামাই ইবদ মানালি পহলা তারপরে নামে নামা গেলা গান কামা যে ভাষা বন বাছা গেলা মানে স্থায়ী বিকাশ নামে পাড়ান্তি মূলি কামা খাতর যে কানে নামে ভাষা গেলা গান নাম এদের পদক্ষেপ হত আউ এদের পদক্ষেপ অচকুন নামে ভাষাবোধ বি বাছাব নামে সংস্কৃত বি বাছাব নামে পরম্পরা বি বাছর ইয়ে র আজকে গানে আউ নাম সশক্তিকরণ পদক্ষেপ কোনটা হত একাবত গ্রুপ আতিলি এসএসজি গ্রুপ তার তিভি নামে মতাবত চিয়ত আবড়ার চিয়র হুন্তিন নামে কুঁহার একাবত ভল একাবত নামে লাগান আশীর্বাদ মান আর নালকু গুটি নাম পহলা করি স্টেপ নুহত তারপরে নিহাতিভাবে আকুন দা নাম শিক্ষা স্বাস্থ্য সুবিধার নাম হাক্ষাল দাঁত তা পহলা মানালি নামান শিক্ষিত মানা খাতর শিক্ষাগে আকুন ভি অন্টা অন্টা পদ্মা আতিলি এন হেরকা দান যে শিক্ষাগে আসান টিকে অপহঞ্চ ইলাকানু আতিলি যেহেতু শিক্ষা আবড়া টিকে ভলগিরি হাক্ষা বললাল অদলগা নামে আকুন কথা কথা কিছি নামে ওড়িশা নু চেরালি এমএলই সিস্টম যা মল্টিলিঙ্গুয়াল এজুকেশন আনু নাম আবদ আকুন নামে সম্বলপুর নু হুই চেরালি একাদ মানালি নামে কুণারগে লাগান স্কুল গুটি চিহ্নট মানচকি আবদ স্কুল বি চেরালি বহি বি বাচকিছি বহি বি বেড়ালি আউ পড়া মানালি স্কুল গুটি পড়া মানালি তো সরকার তার্তি ভি বহুত সহযোগ আতিলি আর কুণারগে ভাষা পরম্পরা রীতিনীতি সংস্কৃতি এসকে বাছাবত এসকে কাঞ্চগুণ নাম বাছাবা ইয়া আঙ্গত আ বিষয় ভি চিন্তা নানত আউ মেঙ্গি নামে আকুন যেতে আতলার ইয়ং জেনেরেশন আবড়ার যদি আগলি বার হলে নিহাতিভাবে নাম নামে কুণা সমাজ বন নাম বাছাবা ইয়া আঙ্গত মানলা হলে তা আবন আকুন ডিসকর কামা লাগাত যে এসকানে তাভে প্রভাব এসকে মানো আউ এসকে
0: আধুনিক সভ্যতা আদি দ্বারা নামে কুণা সম্প্রদায়ের একানিকি প্রভাবিত মানালার তামে ভাষা সাহিত্য সংস্কৃতি রহন সহন বোধ একানিকি প্রভাবিত মানালি

0: আকাশবাণী সম্বলপুর হ্যালো অনুরোধ আজর এই কার্যক্রমকে আপন মান সমস্ত স্বাগত আমার ফোন নম্বর 0663241240 এবং 0663241231 রে আপন মানে ফোন করে আপনার অনুরোধর গীত শুনিপারে মু আজি আপন মানক সাথিরে অছি উপস্থাপক সূর্য পাণিগ্রাহী আকাশবাণী হ্যালো অনুরোধ আকাশবাণী হ্যালো অনুরোধ আকাশবাণী হ্যালো অনুরোধ
1: নমস্কার
0: নমস্কার নমস্কার
1: লোকনাথ সাহু ভালু ভাল
0: আচ্ছা আচ্ছা লোকনাথ বাবু কোন কেন্দা আছন
1: বাকি
0: সব কেনা চালিছে কোন
1: বাইগন চাষ লাগি যোগাবার
0: আচ্ছা আপন কানা গীত কেনটা শুনবার লাগি চাউছন আজি
1: আজি গীতটা দে দেবে আমার ইডা বেটা ফিল্ম রেবা
0: বেটা ফিল্ম হুম ঠিক আছে
1: আর
0: বাকি কোন কেনদা কেনদা
1: আও বাকি সব তো আমার
0: ঘরে সবে কেনদা আছেন ঘরে সবে কেনদা আছেন
1: কামাইলে
0: ঘরে সবে কেনদা আছেন
1: ঘরে সবে ভালো আছেন আমার বড় পরিবার 12 13 জন আছো
0: আচ্ছা আচ্ছা বলে কেন গীত শুনবে বেটা বেটা সিনেমার
1: বেটা ফিল্ম জেন গীত দিও দি দিবে
0: আচ্ছা ঠিক আছে আর বাকি ষষ্ঠী দেখি না আসি
1: ষষ্ঠী আমি বরপালি দেখি যাসু
0: বরপালি দেখি যাসন যাইতলে
1: নাই আজি যে মই এটা লমেন লমেন দিনে মজা লাগছি
0: আহা লমেন বেলে ভাল লাগছি নাই
1: হ্যাঁ এটা সব প্রোগ্রাম আছে কালি মিথিলা যে কালি উমা আসি দিলে
0: আচ্ছা আচ্ছা উমার অর্কেস্ট্রা থিলা
1: কালি উমার অর্কেস্ট্রা ছিল
0: ওহো আজি কানা প্রোগ্রাম
1: আজি প্রোগ্রাম মানে ও সব হইছি ভাল ভাল হইছে
0: আচ্ছা
1: আচ্ছা কানা আওয়াজ নি এটা জানি
0: আচ্ছা হ্যাঁ ঠিক আছে আপনকার মন পছন্দর গীতটা শুনুন হ্যাঁ
1: হ্যাঁ সব শ্রোতাঙ্গ ডেডিকেট
0: কাকা কে ডেডিকেট করবে
1: ডেডিকেটই করমা
0: হ্যাঁ
1: মোর মিত লোকনাথ প্রধান
0: আচ্ছা মিত হ্যাঁ
1: মোর হরেশুয়া সুবল কুমার সাহু চৈতন্য পটেল আমার করম সানি সাহু
0: আচ্ছা
1: আৰু তমসুং করম সানি সাহু চৈতন্য পটেল সেবারাম মেহের রাধাকান্ত ভাই ভক্তচরণ ভাই অশ্বিনী সাহু নারায়ণ প্রধান মুরলী মেহের
0: আচ্ছা
1: নারায়ণ বাগ চিত্রসেন সবর মনোজ পটেল নাগু পাত্র নারায়ণ মেহের হরেশ পড়ুয়া পঞ্চানন পঁচবিহার
0: সবুত্র বড়িয়া কথা কানে জানছন আপন মানকর ভিতরে যেন সম্পর্কটে শ্রোতা মানকর ভিতরে হেটা মতে বহুত বড়িয়া লাগছি
1: আর মুনা পন্ডা আছন নিরাকার রণা আছন প্রশান্ত আছে বহু বি আছন রোহিণী মেহের বি আছন
0: ওহো
1: ডেডিকেটে
0: হ্যাঁ ঠিক আছে আজি আমার কার্যক্রম দি শামিল হবার লাগি আপনাকে বহুত বহুত ধন্যবাদ
1: হ্যাঁ হ্যাঁ জোয়ার জোয়ার
0: নমস্কার নমস্কার শুনুন আপনকর মন পছন্দর গীতটা

0: আকাশবাণী, হ্যালো, অনুরোধ।
1: নমস্কার আজ্ঞা।
0: নমস্কার নমস্কার, কে কহুলে স্যার?
1: লোককলা গাঁ কুমারী নো প্রশান্ত কুমার খমারি কহুছেন।
0: প্রশান্ত খমারি আজ্ঞা কহুছেন। আচ্ছা, কেনতা আছেন?
1: ভাল আছে আজ্ঞা।
0: আর ষষ্ঠীর মাল আপন আপনকর যত হেড়ে
1: আজ্ঞা দেইছিল।
0: হ্যাঁ, সম্বলপুর কি বিজয়পুর?
1: নে, বরপালি আজ্ঞা।
0: ও বরপালি, সরি, কুমারী। হ্যাঁ, বেলে বাকি সব যাইলে দেখি কেবে বিয়া দিন কি? আচ্ছা, বিয়া বিয়া দিন বেলে এনে অর্কেস্ট্রা বহুত আছে কে জি?
1: অর্কেস্ট্রা হোলা, সে আমার কীর্তন হোলা।
0: আচ্ছা,
1: সে আশিস কুমার,
0: আশিস কুমার হইলা,
1: উমা ব্রটা হোলা, কালি পরদিন বার হোলা।
0: আচ্ছা, বলে গীত কেন কে শুনবে আইয়া আজি?
1: আজি দেবে খুদগর যেটা দেবে, দিল বে হেলতা হে মেরা আপ কে আ জানে সে।
0: আচ্ছা, আর আপ কাকে ডেডিকেট করুছন?
1: ডেডিকেট তো করমা আমার বহুত শ্রোতা আছেন। বর্তমান তো জাস্ট আগ্রহ করতিলে আজ্ঞা আমার মহলা কটার রবীন্দ্র আজ্ঞা, তাকর বহু আছেন তাহলে রোহিণী মেহের, তারপরে আমার অছেন ফুটার উপেন্দ্র সুনা, আউ রেমন্ডার অছেন লিঙ্গরাজ মেহের, সত্যভামা মেহের, আউ স্বর্ণপ্রভাকর,
0: ঠিক আছে,
1: সুবন সাহু অছেন পণ্ডির, চৈতন্য পটেল পণ্ডির, আউ আমার বুড়াপালির অছেন যশবন্ত পাইক, অশ্বিনী সাহু,
0: ঠিক আছে ঠিক আছে,
1: লোকনাথ প্রধান, লোকনাথ সাহু অছেন দুজন মৃত সেমানে আন,
0: বহুত লোক না সর রখুছেন আপন মানে,
1: অছেন আমার কুমারীর অছেন পটেল পান দোকানের সব শ্রোতা, জয়গোপাল বেহরা, গীতাঞ্জলি বেহরা,
0: ঠিক আছে, শুনুন আপনার মন পছন্দ গীতটা
1: আউ জুড়ে কই নো না আজ্ঞা, ইয়ে আমার রামচন্দ্র সেঠ আউ প্রমিলা সেঠ।
0: হ্যাঁ ঠিক আছে, আমার কার্যক্রম দিয়ে সামিল হবার লাগি বহুত বহুত ধন্যবাদ, নমস্কার আজ্ঞা। হ্যাঁ।

0: গীতটি হিন্দি কথাচিত্র গীত শুনলে। আকাশবাণী সম্বলপুর, শুনন্তু সম্বলপুরের নিউজ হেডলাইন্স।
1: আকাশবাণী সম্বলপুর মুখিয়া খবর সাঙ্গে মিতাপস রঞ্জন সাহু। ওড়িশা গস্তরে আসিকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গাঁ পূজ্য সাঁতাড়ি জাহেরা গোসাণী পীঠ আর হো জাহেরা পবিত্র বগিচান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঙ্কর সঙ্গে কলে প্রার্থনা। ৰাষ্ট্ৰপতিৰ 68তম জন্মদিনে তাৰ সঙ্গে তাৰ গাঁও উপস্থিত থানু জাহিৰ কলে খুচি। ওড়িশা চৰকাৰৰ 2 বছৰ পূৰ্তি অৱসৰে ৰায়ৰংপুৰ থানে জনসমাগম থিলে উদ্বোধন। ৰাজ্যৰ ভিন ভিন ক্ষেত্ৰনু প্ৰায় 47,000 কোটিনু এতকা বিকাশ প্ৰকল্পৰ কলে উদ্ঘাটন আৰু শিলান্যাস। স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রণালয় তরফু দেশে 16টা স্থির ডোজ মিশ্রণ এফডিসি উষোর উৎপাদন বিক্রি আর বণ্টনকে তুরন্ত নিষেধ লাগি দিয়াগলা নির্দেশ। নিট ইউজি পুনঃ পরীক্ষার প্রস্তুতি নেইকি আজ সারা দেশে ভিন ভিন থানে এনটিএ তরফু করা যাইছে মক ড্রিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ পশ্চিমবঙ্গ গস্ততি যাইকি পিএম কিষান যোজনার 23তম কিস্তিতি 9,44,00,000 চাষীঙ্কর ব্যাঙ্ক খাতাকে 18,880 কোটি টঙ্কা করলে হস্তান্তর। বৌদ্ধ জেলার শিশু আর কিশোর শ্রমিক নিরাকরণ সচেতনতা বৈঠকলে অনুষ্ঠিত জেলাপালঙ্কর অধ্যক্ষতাতে শিশু শ্রমিক চিহ্নট উদ্ধার ও সেমানকর পুনর্বাস বিষয় হলা আলোচনা। নয়াপড়া জেলাপালঙ্কর কার্যালয়নু ওরমাস তরফু আমপসরা কার্যক্রম হলা অনুষ্ঠিত, 45 প্রকারর আম হলা প্রদর্শিত। সম্বলপুর প্রসিদ্ধ শীতলষষ্ঠী যাত্রার আজ শেষ দিন। দেব দম্পতি এছেন ফিরুছন নিজর নিজর গম্ভীরাকে, এছেন চালিছে শেষ পর্যায়ে সাংস্কৃতিক শোভাযাত্রা। সুবর্ণপুর শৈবপীঠ মানকে আজ অনুষ্ঠিত হয়েছে শীতলষষ্ঠী মহোৎসব। দেবদেব মহাদেব আর মা পার্বতীঙ্কু দর্শন করেছেন শ্রদ্ধালু। ক্রিকেট থি ভারত আর আফগানিস্তান ভিতরে তৃতীয় আর শেষ দিনকিয়া ম্যাচ এছেন খেলা যাচ্ছে চেন্নাইর এমএস চিদম্বরম স্টেডিয়াম ঠানে। টস জিতিকি আফগানিস্তান এছেন করুছে ব্যাটিং। কাল বৈশাখীর বলে ধোকাগড্ডি আর বর্ষা নেই ময়ূরভঞ্জ কেন্দুঝর যাজপুর কেন্দ্রাপড়াকে জারি করা যাইছে অরেঞ্জ ওয়ার্নিং। পশ্চিম ওড়িশার তাপমাত্রাতে বিশেষ পরিবর্তন নাই হয়ে বলি সূচনা দিয়েছে ভুবনেশ্বর পানিপাগ বিজ্ঞান কেন্দ্র। এছনির মুখিয়া খবর শেষ হল। ইতার পরে মুখিয়া খবর ফের শুনি পারবে সন্ধ্যা 6:05।
0: শ্রোতাবাহী কার্যক্রম শুনেছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। আরম্ভ করছি লোকগীত কার্যক্রম, এতে ভাগবত মেলা শুণন্ত পরিবেশন করছেন পুরুষোত্তম ডনসেনা এবং সাথী।

উবাচ্য শুনো রাজন শুদ্ধ চেতা যে বিষ্ণু মায়ার ব্যবস্থা কে জানি পারে তা সংসারে শুণ কহিবা তো গোচরে অনাদি পুরুষ অনন্ত যেমন্তে সূর্যিলা জগত নির্লেপ প্রভু ভগবান মায়ার পরম কারণ সংসার।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, যুব সমাজ দেশের ভবিষ্যৎ, রাষ্ট্র উন্নতির সাধক। যুব সমাজের উন্নতি অর্থাৎ রাষ্ট্রর উন্নতি। শ্রোতা বন্ধু, যুববাণী কার্যক্রম হেউছি যুব সমাজের চিন্তাধারা, যুব প্রতিভা, সৃজনশীলতা, সফলতা, সমকালীন বিষয় উপরে সকারাৎমক চিন্তাধারা এবং পরিবর্তনের মঞ্চ। আজি সন্ধ্যার যুববাণী কার্যক্রমের স্বরলিপি কার্যক্রমরে আপনার স্বাগত এবং অভিনন্দন। উপস্থাপনায় মু আপনার প্রিয় যুবসাথী প্রিয়ঙ্কা। শ্রোতা বন্ধু, আজির স্বতন্ত্র স্বরলিপি কার্যক্রমরে আপনার শুনেপারে শিব বিবাহ বিষয়ে। তবে শ্রোতা বন্ধু, আসন্তু আরম্ভ করিবা আজি সন্ধ্যার যুববাণী কার্যক্রম। শ্রোতা বন্ধু, শিব বিবাহ, ভগবান শিব এবং দেবী পার্বতী দিব্য বিবাহ। আজি সম্বলপুর শীতলষষ্ঠী যাত্রা বিশ্ব প্রসিদ্ধ। এই পর্ব ভগবান শিব এবং দেবী পার্বতী পবিত্র মিলনের প্রতীক এবং অপার ভক্তি, উৎসাহ ও সাংস্কৃতিক ভব্যতার সহ পালন করা যায়। এহা কেবল এক ধার্মিক কার্যক্রম নুহে, বরং সামাজিক সৌহার্দ্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক মূল্যবোধর এক উৎসব মধ্য। হিন্দু পৌরাণিক কথা অনুযায়ী রাজা হিমাবনঙ্ক ঝিও দেবী পার্বতী ভগবান শিবঙ্কু তাঙ্ক স্বামী ভাবরে জিতিবা পাই কঠোর তপস্যা করিথিলে। ভগবান শিব তাঙ্ক ভক্তি এবং সমর্পণরে সন্তুষ্ট হই তাঙ্কু তাঙ্ক পত্নী ভাবরে গ্রহণ করিথিলে। সেমানঙ্কর দিব্য বিবাহ শক্তি এবং শিব চেতনার মিলনর প্রতীক, যাহা ব্রহ্মাণ্ডর সন্তুলন এবং সমৃদ্ধি পাই অত্যাবশ্যক বলে বিবেচনা করা যায়। প্রতিবর্ষ জ্যৈষ্ঠ মাসরে শীতলষষ্ঠী যাত্রা মাধ্যমে এই স্বর্গীয় বিবাহ পালন করা যায় এবং লক্ষ লক্ষ লোক এই পবিত্র বিবাহর মুখসাক্ষী পালটি যাতে। তবে শ্রোতা বন্ধু, আসন্তু শুনিবা এক সুন্দর গীত, কথাচিত্র কেদারনাথ রু, কণ্ঠশিল্পী অমিত ত্রিবেদী, গীতরচনা অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীত অমিত ত্রিবেদী।

শিল্পী, সঙ্গীতজ্ঞ এবং সাংস্কৃতিক গোষ্ঠী এই শোভাযাত্রার অংশগ্রহণ করে এক উৎসবর বাতাবরণ সৃষ্টি করতে। ডালখাই, কর্মা, ঘোড়ানাচ এবং সম্বলপুরী নৃত্য সমেত বিভিন্ন প্রকারের পারম্পরিক ওড়িয়া লোকনৃত্য এই উৎসবরে আকর্ষণীয় এবং জীবন্ততা যোগ করে। বিবাহ সমারোহ সমস্ত পারম্পরিক হিন্দু রীতিনীতি পালন করা যায়। বিবাহ পরিচালনা সময় পুরোহিত মানে বৈদিক ভজন এবং পবিত্র মন্ত্র জপ করতে। দিব্য দম্পতি সুন্দর অলঙ্কার এবং পোশাকরে সজ্জিত থাকে। এই বিবাহ ভক্তি, ধৈর্য এবং ধার্মিকতার বিজয়কে সূচিত করে। বিবাহ পরে যাত্রা নামে এক বিশাল শোভাযাত্রার আয়োজন হুয়ে। বিস্তৃত ভাবে সজ্জিত রথ এবং গাড়ি দেবতামানকু শহরের চারিপটে পরিক্রমা করা যায়। এই শোভাযাত্রা বিপুল জনসমাগমকে আকর্ষিত করে থাকে এবং রাতিসারা চালি থাকে। সঙ্গীত, নৃত্য, সাংস্কৃতিক কার্যক্রমে সমস্ত শহর জীবিত হয়ে উঠে। এই উৎসব পশ্চিম ওড়িশার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন পাই এক মঞ্চরে পরিণত হুয়ে। তেবে শ্রোতা বন্ধু, আসন্তু শুনিবা আউ এক মনছুঁয়া গীত। কথাচিত্র ও মাই গড রু কণ্ঠশিল্পী কৈলাস খের এবং মিড ব্রোজ অঞ্জন, সঙ্গীত মিড ব্রোজ, গীতরচনা কুমার।

শ্রোতা বন্ধু, শিব বিবাহ এবং শীতলষষ্ঠী যাত্রা হেউচি এক এমিতি উৎসব যাহা ধর্ম, সংস্কৃতি এবং সম্প্রদায়ের ভাবনাকু একত্র করে। এহা ভগবান শিব এবং দেবী পার্বতীঙ্ক ভব্য বিবাহর সৌন্দর্য, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক পূর্ণতার প্রতীক। এই পর্ব ওড়িশার সমৃদ্ধ সাংস্কৃতিক পরম্পরাকু প্রতিফলিত করে এবং ভক্তি, একতা এবং সামাজিক সহযোগর মূল্যবোধর এক শক্তিশালী স্মারকী ভাবে কার্য করে। শ্রোতাবন্ধু, শীতলষষ্ঠী যাত্রা এবং শিব বিবাহর অভিনন্দন জনাই আজির কার্যক্রমকু বিরাম দেউছি। আশা করুছি কার্যক্রমটি আপনমানকু ভালো লাগিথিব। উপস্থাপনারে মু আপনকর প্রিয় যুবসাথী প্রিয়ঙ্কা। নমস্কার।

মনেকো আর তুরৈক থানামক এড়ি এড়ি জোহার সমস্তঙ্কু আর নমস্কার জুহার আউ অভিনন্দন আজির এই মুহূর্তটি ওড়িশা ইতিহাসর এক স্বর্ণাবক্ষণ আজির এই ঐতিহাসিক দিন ওড়িশা ইতিহাসের এক গৌরবময় অধ্যায় ভাবে ইয়ে লিপিবদ্ধ হয়ে রহিব গোটিয়ে মঞ্চরে দেশর মহাময়ী রাষ্ট্রপতি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং ওড়িশার রাজ্যপাল তথা মুখ্যমন্ত্রী উপস্থিত হয়ে এক বিশেষ অবসরকু পালন করিবা নিশ্চিত ভাবে ওড়িশা পাই এক গৌরবময় মুহূর্ত সর্বপ্রথমে মহাময়ী রাষ্ট্রপতিঙ্ক 68তম শুভজন্মদিনরে মু তাঙ্কু হৃদয়ের গভীরতম প্রদেশ তরফরু শুভেচ্ছা এবং অভিনন্দন জনাউছি। এই অবসরে মু মহাময়ী রাষ্ট্রপতি এবং যশস্বী প্রধানমন্ত্রীজিঙ্কু 4.5 কোটি ওড়িশাবাসীঙ্ক পক্ষরু স্বাগত করুছি। রাষ্ট্রপতি মহোদয়া, আপনকর সারা জীবন মা ভারতীর সেবারে উৎসর্গীকৃত, ত্যাগ সেবা ও সমর্পণর আপন হেউচন্তি মূর্তিমন্ত প্রতীক। আপনকর শান্ত সরল জীবন হেউচি এক আধ্যাত্মিক শক্তির প্রতীক। এই ময়ূরভঞ্জ জেলার এক অনামধেয় জনজাতি অধ্যুষিত গ্রামরু জীবনর যাত্রা আরম্ভ করি দেশর সর্বোচ্চ সাংবিধানিক পদ অলঙ্কৃত করিবা কোনসি এক চমৎকার নুহে। এহা আপনকর কঠিন পরিশ্রম, উৎসর্গীকৃত জনসেবা এবং দেশের সাংবিধানিক বিধি ব্যবস্থার আপনার ইয়ে পূর্ণ বিশ্বাস। আপন সারা দেশের মহিলাঙ্কর পাই প্রেরণার এক মহান উৎস। আজির এই পবিত্র অবসরে মু আপনকর দীর্ঘ নিরাময় জীবন কামনা করিবা সহিত মহাপ্রভু শ্রী জগন্নাথঙ্ক নিকটরে আপনকর পাই সুখ ও শান্তি কামনা করুছি। যশস্বী প্রধানমন্ত্রী নিজে উপস্থিত রহি আপনক জন্মদিবসকু আহুরি গৌরবময় করিছন্তি। মু সমস্ত ওড়িশাবাসীঙ্ক তরফরু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজীঙ্কু সহৃদয় ধন্যবাদ জ্ঞাপন করুছি। মাননীয় প্রধানমন্ত্রী জি, আমারি সরকার কি দো বর্ষ গাঁট উৎসব কে অবসর পর আপকি সদাই উপস্থিতি কে লিয়ে মে হৃদয় সে আপকো ধন্যবাদ দেতা হুঁ। সরকার কি শপথ গ্রহণ সমারোহ সে লেকর পেহলি বর্ষ গাঁট ওর আজ কে এ অবসর তক আপ 8 বার ওড়িশা পদারে হ্যাঁ। হর বার ওড়িশা কে লিয়ে আপ ঢের সারা প্যার ওর বিকাশ কা তোফা লেকর আয়ে হ্যাঁ। ওড়িশা কে লিয়ে আপকা ভরসা, আপকা প্যার, আপকা সহযোগ হমারে লিয়ে সবসে বড়ি পুঞ্জি হে। কুছ দিন পহলে কেন্দ্র মে আপকে নেতৃত্ব মে কেন্দ্র সরকার নে সেবা সুশাসন ওর ভারত কে সুন হরে দিন কে 12 সাল পুরে কিয়ে হ্যাঁ। মুঝে কেহনে মে কই সংকোচ নেই হে, বল্কি গর্ব কে সাথ কেহতা হুঁ কি পিছলে 12 সাল দেশ কে লিয়ে বেমিসাল রহা হে। 2014 কে বাদ আপনে যো যোজনায় বনায়ে হ্যাঁ উসকি বদলত দেশ কে হর বর্গ কে লিয়ে কুছ না কুছ নহি বহুত কুছ ফায়দা হমকো মিলা হে। মে তো কেহতা হুঁ কি দেয়ার ইজ এ লিটিল বিট অফ মোদি ইন এভরি ওয়ানস লাইফ। লোকং কে কল্যাণ কে লিয়ে আপকি প্রতিবদ্ধতা সে প্রেরণা লেকর হামারি সরকার নে পিছলে 2 সালোন সে এইসে কাম কর রহে হে কি আজ ইফ দেয়ার ইজ নো টমরো। বহুত কম দিনো মে হামারি সরকার নে বহুত সারি কল্যাণকারী যোজনা জৈসি মহিলাং কে লিয়ে সুভদ্রা যোজনা, মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল জনদল যোজনা, অন্নদাতাওঁ কে লিয়ে কৃষক সমৃদ্ধি যোজনা, স্কুল কে বচ্চো কে লিয়ে গোদাবরী মিশ্র আদর্শ প্রাথমিক বিদ্যালয় যোজনা, বুজুর্গ কে লিয়ে শ্রী জগন্নাথ আদর্শ যোজনা, রাজ্যবাসী কে লিয়ে আয়ুষ্মান যোজনা লাগু কিয়ে হ্যাঁ। প্রধানমন্ত্রী জি, হালই মে আমারি সরকার রাজ্য মে কেজি সে লেকর পিজি তক শিক্ষা কো নিঃশুল্ক বনানে কে লিয়ে তৈ কিয়া হে। এই সে পদক্ষেপ লেনে মে ওড়িশা শায়দ দেশ মে পহলা রাজ্য হে। আর্থিক ও সামাজিক তোর পে পিছড়ে বর্গ কে লিয়ে কই দশক সে লম্বিত আরক্ষণ লাগু কি হে, যো কি সাধারণ শিক্ষা কে লেকর মেডিকেল টেকনিক্যাল শিক্ষা মে ভি ও লাগু হোগা। ওর এক মহত্বপূর্ণ দিশা মে হাম জোর দে রহে হ্যাঁ ওড়িশা মে উদ্যোগ কা বিকাশ। পিছলে সাল আপকে কর কমল সে উৎকর্ষ ওড়িশা মেক ইন ওড়িশা সম্মেলন সে শুরু হুয়া দুসরা শিল্প বিপ্লব অব চরম স্তর পর হে। ইয়ে সব কার্যক্রম 2036 তক সমৃদ্ধ ওড়িশা ওর 2047 তক বিকশিত ভারত বনানে মে যোগদান দেগা। মে এক তথ্য রাখনা চাহুঙ্গা, অব তক হম 3.11 লাখ করোড় রুপিয়া কে 152